Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Shokal 7ta beje 59 minute. Aaj Shukrobar 3ra Ashin 1433 Bangabdo. 6 Rabi ul Sani 1448 Hijri. 18 September 2026 Khristabdo. সুপ্রিয় শ্রোতা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় স্বর্ণালী দাস এবং আমি মোহাম্মদ আজমল হাসান। প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং আপনারা আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Friday, the 3rd of Ashin, the 6th of Rabiul Thani, and September the 18th. The news read by Shamima Nasreen. First, the headlines. Prime Minister Tariq Rahman calls for coordinated efforts to curb pollution in lakes of Dhaka. Prime Minister echoes reception to winners of international current competition, says recognizing merit-based achievements will benefit future generation. President calls on Vietnam to further ease visa process for Bangladeshis. Mahathir Amin urges Indian envoy to prevent fugitive convicted criminals from creating instability. Election Commission aims to wrap up Union Parishad elections before 6 June next year. And UN mission finds grounds to believe United States committed war crimes in Iran. Now, the details. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to set up coordinated efforts to curb pollution and improve the environmental conditions of the lakes in Gulshan, Banani, Baridhara, Niketan and Dhanmundi areas of the capital. He gave the directives while presiding over a meeting at the Cabinet Division Conference Room at Bangladesh Secretariat yesterday. The Prime Minister put emphasis on stopping sewage discharge into the lakes, regular removal of waste, installation of sewage treatment plants and expediting activities of the relevant agencies to this end. The meeting discussed in detail the current condition of the lakes in Gulshan, Banani, Baridhara and Niketan areas, sources of pollution and plans for their renovation and development. The Prime Minister also reviewed the progress of renovation, sludge removal and a pilot project for Dhanmundi Lake undertaken by Dhaka South City Corporation. Prime Minister Tariq Rahman has said government will recognize the achievements of the young folk of the country who excel through their merit and ability. He said this while hosting a reception for Bangladeshi Hafiz who won prizes in the 46th King Abdul Aziz International Holy Quran competition last month in Saudi Arabia. The reception was held at the Secretariat in the capital yesterday. Prime Minister stressed the need for encouraging meritorious people and said the future generations and the country would certainly be benefited if talented and successful citizens could be encouraged and properly evaluated, mentioning that the government has been trying to encourage meritorious and competent people since it assumed office. He said arranging reception for prize winners was part of that initiative. Prime Minister also called for collective efforts to establish peace and bring about positive changes in the country. President Major Fakhrul Islam Alamgir has called on Vietnam to further ease its visa process for Bangladeshi businessmen, workers, students and tourists to boost people-to-people contact and expand bilateral cooperation. He made the call as Vietnamese ambassador to Bangladesh in Nguyen Mon Kyung paid a courtesy call on him at Bangkopopon yesterday. In the meeting, the ambassador called for establishing direct air connectivity between Bangladesh and Vietnam, implementing a preferential trade agreement and increasing exchanges of high-level visits. The president urged Vietnam to increase imports of Bangladeshi products, including medicines, leather and leather goods, ceramics, bicycles, jute and jute products. Prime Minister's advisor and spokesperson of Prime Minister's office, Mahathir Amin, has urged the Indian High Commissioner to Bangladesh to ensure that fugitive allies of fascism and convicted criminals staying in India cannot make any attempt to create instability. He made the call when Indian High Commissioner to Bangladesh, Dinesh Trivedi, paid a courtesy call on him at the Prime Minister's office yesterday. The meeting discussed ways to further improve bilateral relations and enhance people-to-people contacts between the two countries. The meeting also emphasized the need to further strengthen the democratic environment and values of the two countries. Both sides agreed to elevate bilateral relations to a sustainable and to dignified level based on mutual respect, equality, fairness and justice. Election Commission Brigadier General Retired Abul Fazal Muhammad Sanaullah has said the Election Commission EC wants to complete the Union Parishad UP elections before 6th June next year. He said this while talking to journalists after a preparatory meeting with various ministries, divisions and authorities at the Election Commission building in Agargaon of the capital yesterday on the by-election to Thakurgaon 1 constituency of the 13th Jatiyo Sangshod and the local government elections. The Election Commissioner said a specific schedule would be announced soon. Abul Fajal Muhammad Sanaullah said the meeting also discussed the deployment of law enforcement agencies and the use of technology in the by-election to Thakurgaon 1 constituency of the Jatiyo Sangshod. Bangladesh Railway has initiated a plan to extend operation of Mahanagar Express currently running on the Dhaka-Chattogram route to Cox's Bazar. The aim is to introduce an additional intercity train service on the Dhaka-Cox's Bazar route. If the plan is successfully implemented, the extended service is expected to be launched in the first week of next month. This is Bangladesh Betar giving you the news. UN human rights experts have said there are reasonable grounds to believe the U.S. committed war crimes in 2 strikes in Iran that killed at least 177 civilians. A new report by the Independent International Fact-Finding Mission on Iran said this. February's missile strikes on a primary school in Minab and a sports complex in Lamrud constituted indiscriminate attacks causing civilian deaths and damage to civilian infrastructure. The U.S. previously denied striking Lamrud. A State Department official said the U.S. did not give credibility to the findings in the report. The experts also found Iranian authorities committed crimes against humanity during a crackdown on mass anti-government protest in January. They said killings by security forces occurred on a staggering and unprecedented scale across all 31 provinces. Canadian Prime Minister Mark Carney has welcomed the European Union's ambition for Canada to become its first associate member. Mark Carney also called for closer cooperation on defense, critical minerals and energy security. He told the European Parliament in Strasbourg yesterday that Canada and Europe were stronger together in the face of geopolitical rupture. Carney's comments came a day after European Commission President Ursula von der Leyen proposed opening the door to Canada's associate membership. Hockey and Bangladesh's men's hockey team is facing South Korea in the 2018 Asian Games champion in its opening Group A match in Kakamegahara, Japan. Today, Bangladesh will face host Japan on September 22. Meanwhile, Bangladesh's women's hockey team will make its Asian Games debut against China on September 20 at Kawasaki Heavy Industries Hockey Stadium. Chess and Bangladesh defeated Equatorial Guinea by 3.5 to 0.5 game in the open section in their first round matches of the 46th FID Chess Olympiad in Samarkand, Uzbekistan. Meanwhile, in the other section of the Olympiad, Bangladesh's women's team beat Niger by 4-0. A total of 202 teams from 200 countries are competing in the open section, while 186 teams from 184 countries are taking part in the women's section. Finally, weather and focus Vality warned this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman calls for coordinated efforts to curb pollution in lakes of Dhaka. Prime Minister accords reception to winners of international Quran competition, says recognizing merit-based achievements will benefit future generation. President calls on Vietnam to further ease visa process for Bangladeshis. Mahdi Amin urges Indian envoy to prevent fugitive convicted criminals from creating instability. Election Commission aims to wrap up Union Parishad elections before 6th June next year. And UN mission finds grounds to believe United States committed war crimes in Iran. And that is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Bilkis Akhtar Siddika. মশাবাহিত রোগ প্রতিরোধ ও ক্যাম্পাসে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সপ্তাহব্যাপী মশক নিধন সপ্তাহ 2026 গতকাল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ বাসুদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্ব ভূমিকা পালন করতে হবে। উপাচার্য ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজনন স্থল ধ্বংসে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক ও শাখা প্রধান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবন, সড়ক, ড্রেন, জলাবদ্ধ স্থান সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে কুয়েট ক্যাম্পাসকে মশামুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে। ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের মাসব্যাপী মশা নিধন কর্মসূচির অংশ হিসেবে গতকাল 1 নম্বর ওয়ার্ড এলাকায় ফাগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনেতে প্রধান অতিথি এবং মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বিশেষ অতিথি ছিলেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সহ দলীয় নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে 2 দিনব্যাপী ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছে ছাড়া বিতরণ কর্মসূচি গতকাল বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে গিভ অ্যান্ড টেক সেশন 4 শীর্ষকে কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপাচার্য শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছে চারা তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর এস এ মাহবুবুর রহমান ও ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ নবিউল ইসলাম খান সহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আগামী 21 সেপ্টেম্বর যশোরের বেনাপোলে আগমন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল শার্শা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সভাপতির সভাপতিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বেনাপোল পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। যুব নেতৃত্বাধীন নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা গতকাল সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণ, জলাবদ্ধতা, সাইবার অপরাধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এতে প্রধান অতিথি ছিলেন। ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের 23টি প্রাতিষ্ঠানিক জলাভূমিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরে গতকাল 750 কেজি রুই, কাতলা এবং মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা জামায়াতের আমির সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলাভূমির জীববৈচিত্র্য রক্ষা ও প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে মাগুরা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে কাজ করছে। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: মাগুরার ফটকি নদীর 49 কিলোমিটার সহ শালিকা, মহাম্মদপুর ও সদর উপজেলার বিভিন্ন উপনদী ও খাল পুনঃখনন, অভয়ারণ্য তৈরি, পলি অপসারণ ও রক্ষণাবেক্ষণ সহ নদীর তীরবর্তী মানুষের অধিকার ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও CNRS যৌথভাবে কাজ করছে। এ প্রসঙ্গে দুজন উপকারভোগী মৎস্যজীবী বলেন,
3: এখন যে সমস্ত মাছ বিলুপ্ত হয়ে গেছিল তার থেকে অনেক মাছ আমাদের ফিরে আসছে। গত দিনে যে সমস্ত মাছ আমরা দেখেছি সেই মাছগুলো আমরা সব ফিরে পাবো এবং আমরা মৎস্যজীবী হিসাবে অনেক উপকৃত হব।
4: এইভাবে যদি বিলুপ্ত মাছ ফেরত আসে তাহলে আমরা জেলে সম্প্রদায় হয়তো উপকৃত হব বা এর উপরে নির্ভর করে সংসার চলবে।
2: ইতিমধ্যে মাগুরা সহ দেশের বিভিন্ন এলাকায় জলাভূমি ও মৎস্য সম্পদের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে সিএনআরএস এর ফিল্ড অফিসার শহীদুল ইসলাম বলেন,
3: উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তরের কারিগরির সহযোগিতায় এখানে ফটকি নদীতে 18টি অভয়াশ্রম তৈরি করা হয়েছে এবং খাল খনন, নদীর অংশ খনন করা হয়েছে। প্রাকৃতিক মাছগুলো ফিরিয়ে আনার জন্য আমরা এই অভয়াশ্রমের কাজগুলো বাস্তবায়ন করতেছি।
2: জলাভূমি শুধু মাছের উৎস নয়, এর সঙ্গে কৃষি, জীব বৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য এবং বিপুল সংখ্যক মানুষের জীবন জীবিকা জড়িত। এ প্রসঙ্গে মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার বলেন,
5: আমরা আশা করছি যে আমাদের মাগুরা জেলার যে মৎস্য সম্পদের প্রাচুর্যতা আরো বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
2: এসব উদ্যোগ বাস্তবায়নের ফলে একদিকে যেমন জলাভূমির পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষা করা সম্ভব হচ্ছে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পথও তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে ও সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা এলাকায় গতকাল বজ্রপাতে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের ফকিরহাটের মায়ারখালী চিত্রা নদীতে উৎসবমুখর পরিবেশে গতকাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় 10টি নৌকা অংশ নেয়। এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে শিশু কিশোর সহ হাজারো মানুষ ভিড় করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলার খবর ফুটবল। মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ফুটবল মাঠে 36 জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় মেহেরপুরের হরিরামপুর সীমান্ত ক্লাব 2-1 গোলে পিলজং বন্ধন যুব সংঘ বাগেরহাট একাদশকে পরাজিত করেছে। এর আগে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে গতকাল এক প্রীতি ফুটবল খেলায় আলাইপুর ফুটবল একাদশ 2-0 গোলে ঘাটভোগ ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
6: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটির শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান।

শুনছেন দেশাত্মবোধক গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, এবারের গানটির গীতিকার মোহাম্মদ জাকারিয়া, শিল্পী নাহিদ সুলতানা।

0: শুনলেন দেশাত্মবোধক গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কুরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি আব্দুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট বন্ধুরা কেমন আছো?
3: আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওরাত্তিলিল কোরআন তারতিলা। তোমরা কোরআনে কারিমকে সুন্দর তেলাওয়াত তাসবিহের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যর জন্যই তেলাওয়াত করো। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানের শুরুতে যে সকল ছোট্ট বন্ধুরা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সকলের পরিচয় জেনে নিব।
1: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম।
4: আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান বিন মুনির।
5: আলহামদুলিল্লাহ, আমি শেখ আবরার।
6: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
7: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাদ আল হাসান।
8: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সালমান।
2: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসান জাযা। আমরা এতক্ষণ ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিচ্ছিলাম। প্রিয় শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নরনারীর উপর কোরআন এতটুকু সহিসুদ্ধ করে পড়ার কথা বলেছেন যা দ্বারা অর্থ পরিবর্তন হয় না, এরকম তেলাওয়াতের কথাই আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। কোরআনে কারিম এরকমভাবে তেলাওয়াত করলে ভুল হবে, যেরকম তেলাওয়াতের কথা কোরআনে কারিমের বলা হয়েছে এবং নিষেধ করা হয়েছে যে এই ধরনের তেলাওয়াত করা যাবে না। অর্থ পরিবর্তন হয় এমন ভুল যদি কেউ কোরআনে কারিমের মধ্যে করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। অতএব প্রত্যেক মুমিনের কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ, যেই নামাজগুলি আমাদের ফরজ বিধান রয়েছে, অন্তত এই ফরজগুলির জন্য যতটুকু ফরজ সূরা দরকার আছে সেগুলো প্রত্যেকেরই শুদ্ধ করে নেওয়া আবশ্যক। যদি কোনো মুমিন ব্যক্তি কোরআনে কারিমের সহিশুদ্ধ তেলাওয়াত না করতে পারে তাহলে সে গুনাহগার হবে। এ সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নির্দেশ দিয়েছেন, তোমরা প্রত্যেকেই কোরআনুল কারীমকে এমনভাবে তেলাওয়াত করো যেভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে।
4: জি ওস্তাদ জি।
2: অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে যেভাবে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন এবং পরবর্তী উম্মতকে সাহাবারা যেভাবে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন, আর এভাবেই যে পরস্পর একটা শুদ্ধতা চলে আসতেছে, কোরআনে কারিমকে সেভাবেই পড়তে হবে। আমাদের বর্তমান যুগে অনেকেই কোরআনুল কারিমকে তাসবিহ সহকারে তেলাওয়াত করতে যে অতিরিক্ত বিভিন্ন ধরনের গানের সুরে তেলাওয়াত করে থাকেন, যা সম্পর্কে হাদিস শরীফে নিষেধ এসেছে। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআনে কারিম তেলাওয়াত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনে কারিম তেলাওয়াত করেছেন, ঠিক সেভাবেই উম্মতের তেলাওয়াত করতে হবে। তাই প্রতিটি হরফকে স্বীয় মাখরাজ থেকে সিফাতেল আজমা সহ মদ গুন্না ইত্যাদি সহকারেই কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে। রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সম্পর্কে আরো ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা,

0: তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে মাজিদ শিক্ষা গ্রহণ করে এবং কোরআনুল করিম অপরকে শিক্ষা দেয়। আবু দাউদ শরীফ হাদিস নং 1452। প্রিয় শ্রোতা, তাই আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোরআনুল করিমের তেলাওয়াতের চর্চা করি এবং শুদ্ধতার পিছনে একটি সময় ব্যয় করি, যাতে করে দুনিয়া ও আখেরাতে যেন আমার কল্যাণ হয়, এজন্য কোরআনে করিমের পিছনে আমরা মেহনত করব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, প্রতি সপ্তাহের অনুষ্ঠানের ন্যায় আমরা আজকেও কোরআনুল করিমের শুদ্ধতার জন্য যে তাজবিদগুলির প্রয়োজন রয়েছে, আমরা বিগত অনুষ্ঠানগুলোতে বিভিন্ন হরফের মাখরাজ আমরা আলোচনা করেছিলাম এবং সেই সাথে হরফগুলি বিভিন্ন হরকত, তাসদিদ এবং শব্দ দিয়ে আমরা মাস করেছিলাম, যাতে করে একজন মুমিন ব্যক্তি কোরআনুল করিমের তাজবিদ জানার পাশাপাশি তেলাওয়াতের মাস্কের মাধ্যমে তার তেলাওয়াত যেন শুদ্ধ করতে পারে। আমরা সেই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠান সাজিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই তাজবিদ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব এবং এরপরে আমরা আজকে সূরাতুল আলাক আমরা ইনশাআল্লাহ তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্তি করব। প্রিয় শ্রোতা, আমরা জানি কোরআনুল করিমের শুদ্ধতার জন্য তাজবিদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে তাজবিদ সহকারেই কোরআনে করিম তেলাওয়াত করতে হবে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন অনুষ্ঠানে হরফের পরিচয় জেনে নিয়েছিলাম। তার মধ্যে থেকে আজকে আমরা জিহ্বার ব্যবহার অর্থাৎ জিহ্বা এবং দাঁতের সাথে সম্পর্কিত আমরা তিনটা হরফ আজকে শিখব এবং পাশাপাশি সেই হরফগুলি আমরা বিভিন্ন হরকত দিয়ে, তাসদিদ দিয়ে, সাকিন দিয়ে আমরা মাস করব ইনশাআল্লাহ। আমরা আজকে যে মাখরাজটি আলোচনা করব সেটা হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একটা মাখরাজে তিনটা হরফ উচ্চারিত হয়। ছোট্ট বন্ধু, তোমরা বলো একটি মাখরাজে কয়টি হরফ উচ্চারিত হয়?
1: তিনটি হরফ।
0: তিনটি হরফ। হরফগুলির নাম হলো ত, দাল, তা। আমরা সবাই একসাথে বলবো ত,
2: দাল, তা।
0: আমরা এই হরফগুলি উচ্চারণের সময় যে ভুলগুলো করে থাকি, অনেকেই ত হরফ উচ্চারণের সময় অনেক সময় বাতাস বের করে ফেলায়, বাতাস বের হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমাদের উচ্চারণের সময় বেখেয়ালের কারণে এই হরফটি বাতাস, থ এই ধরনের শব্দ ব্যবহার হয়, যেটা নিতান্তই ভুল। আমরা এই হরফটি উচ্চারণের সময় অবশ্যই এর মাখরাজের দিকে খেয়াল করব এবং শুদ্ধভাবেই তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এরপর আরেকটি হরফ রয়েছে তা। অনেক সময় আমরা জানি যে তা হরফটি সাকিন হলে বাতাস জারি থাকে, আওয়াজও জারি থাকে, যেমন হামস হয়, অর্থাৎ সাকিন করলে বাতাসটা একটু জারি থাকার জন্য হার মতন ব্যবহার হয়। তবে আমরা এই হরফটি উচ্চারণের সময় অবশ্যই খেয়াল রাখব যে হরফটি যেন কোনোভাবেই সিন না হয়ে যায়। এটা আমরা অনেকেই তেলাওয়াতের সময় করে থাকি, যেটা একান্তই ভুল। আমরা এই বিষয়টাও শুধরে নেব ইনশাআল্লাহ। আরেকটি হরফ রয়েছে দাল হরফ। এটা একেবারেই পাতলা একটি হরফ এবং কলকলার হরফ, এটা যেন কোনোভাবেই মোটা না হয়, তাহলে হরফটি দালের জায়গায় দদ হয়ে যাবে, যেটা হরফের বিপরীত চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হরফগুলি সুন্দরভাবে সঠিকভাবে মাখরাজ থেকে আদায় করার তৌফিক দান করুক। আমরা শুরুতেই হরফগুলির নাম পড়ব, এরপরে হরকত দিয়ে সাকিন দিয়ে আমরা হরফগুলি মাস করব ইনশাআল্লাহ। সবাই একসাথে বলি হরফের নাম ত।
2: হরফের নাম ত।
0: হরফটির নাম কি?
2: ত।
0: হরফটির নাম কি?
2: ত।
0: তাহলে বাতাস বের করা যাবে না। হরফটির নাম কি?
2: ত।
0: ত।
2: ত।
0: আত।
2: আত।
0: ইত।
2: ইত।
0: উত।
2: উত।
0: তত্ত্ব।
2: তত্ত্ব।
0: তত্ত্বি।
2: তত্ত্বি।
0: তত্ত্ব।
2: তত্ত্ব।
0: আত্ত ওয়াত্তাক।
2: আত্ত ওয়াত্তাক।
0: আতাইনাকা আল কাউসার।
2: আতাইনাকা আল কাউসার।
0: ওয়া তুরি সিনিন।

0: كما الحطمة.
1: وما أدراك ما الحطمة.
0: حرف النم تاء.
1: حرف النم تاء.
0: تاء.
1: تاء.
0: تي.
1: تي.
0: تو.
1: تو.
0: أت.
1: أت.
0: إت.
1: إت.
0: أوت.
1: أوت.
0: ছোট বন্ধু সাজিদ তুমি বলো তো আত ইত উত
2: আত ইত উত
0: মাশাআল্লাহ জাযাকাল্লাহ খুব সুন্দর হয়েছে আব্দুর রহমান তুমি বলো
3: আত ইত উত
0: একটু সিন হয়ে যাচ্ছে আরেকটি হরফের সংস্পর্শ হয়ে যাচ্ছে খেয়াল রাখতে হবে শুধুমাত্র বাতাস বের হবে আত
1: আত
0: ইত
1: ইত
0: উত
1: উত
0: ছোট বন্ধু আব্দুল্লাহ বলো
4: আত ইত উত
0: মাশাআল্লাহ জাযাকাল্লাহ আহসানুল জাযা
1: তা
0: তি
1: তি
0: তু
1: তু
0: তাতি তু
1: তাতি তু

0: الودود
1: وهو الغفور الودود
0: وهو الغفور الودود
1: وهو الغفور الودود
0: فدمدم عليهم
1: فدمدم عليهم
0: فعال لما يريد
1: فعال لما يريد
0: মাশাআল্লাহ জাযাকাল্লাহ আহসান জাযা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন শব্দ দিয়ে হরকত দিয়ে আমরা যেটা তাসবীহের কিতাবে অনেক জায়গায় লেখা রয়েছে ১১ নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একটি মাখরাজ থেকে তিনটি হরফ উচ্চারিত হয় আমরা দীর্ঘ সময় এই হরফগুলি আমরা মাস্কের মাধ্যমে শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আরো সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক দান করুক অবশ্যই এই হরফগুলি উচ্চারণের সময় আমরা একটু খেয়াল করে পড়লেই হরফগুলি আমাদের সুন্দরভাবে উচ্চারণ হবে এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি হরফকে ১০টি নেকির মাধ্যমেই সওয়াবের খাতায় লিখবেন ইনশাআল্লাহ
1: ইনশাআল্লাহ
0: আমরা এখন আমাদের পূর্বের অনুষ্ঠানের ন্যায় বিগত অনুষ্ঠানে আমরা যেরকম তেলাওয়াতের মাধ্যমে একটি সূরা মাস্কের মাধ্যমে আমরা তেলাওয়াত শিখতাম ঠিক সেভাবেই আজকেও আমরা সূরাতুল আলাক মাক্কিয়া এটা একটি মাক্কি সূরা আমরা এই সূরাটি মাস্কের মাধ্যমে তেলাওয়াত করব এবং এই সূরাটি তেলাওয়াতের সময় আমরা যে বিষয়গুলো ভুল করে থাকি সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ
1: ইনশাআল্লাহ

0: على الهدى
1: أرأيت إن كان على الهدى
0: أو أمر بالتقوى
1: أو أمر

0: ناصية
1: لنا الساعة بالناصية
0: كلا لئن لم ينته لنسفعا

see ya. ناصية كاذبة خاطئة.

0: عاصية. كلا لئن لم ينته لنسفعا بالناصية، ناصية كاذبة خاطئة، فليدع ناديه، سندع الزبانية. كلا لا تطعه واسجد واقترب. صدق الله العظيم.
1: প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কোরআনুল কারিম জানতে হবে এবং কোরআনুল কারিমের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যেরকমভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনুল কারিমের শুদ্ধতার তেলাওয়াত শিখেছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবিয়াইনরা যেভাবে কোরআনুল কারিম শুদ্ধতার তেলাওয়াত শিখেছেন, এভাবে আমাদের কাছে আজ পর্যন্ত যেভাবেই কোরআনের শুদ্ধতার ধারাবাহিকতা চলে এসেছে, কোরআনুল কারিমকে ঠিক সুন্দরভাবে ওইভাবেই তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে কোরআনুল কারিম সহিশুদ্ধ করে তেলাওয়াত এবং কোরআনুল কারিমের যে বিধান রয়েছে যে প্রত্যেকটা মুমিন যারা কোরআনুল কারিম মুখস্থ করবে বা কোরআনের উপর আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের জন্য নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সকল মুমিন ব্যক্তিগণ কোরআনে কারিম তেলাওয়াত করতে পারি না, সহিশুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করি না, আল্লাহ তাআলা সকলকে দৈনন্দিন কোরআনুল কারিম তেলাওয়াত শুদ্ধ করার চেষ্টা এবং কোরআনের আহকাম অনুযায়ী আমাদের সকলের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদের জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা 900। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে মৃত্যুর সময় কোরআনুল কারিমের তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হল।
4: পরিচালনা করলেন কারি আব্দুর রহমান, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধ করি। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয়: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল নটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান বনানী বাড়িধারা নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার সভাপতিত্বে আয়োজিত এ সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়োবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান বনানী বাড়িধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। গতকাল জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে জার্মানির সংসদীয় প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। স্পিকার বলেন, বাংলাদেশ স্বাধীনতার সূচনা লগ্ন থেকে জার্মান সরকার বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা করে আসছে। তিনি বলেন, গণতন্ত্রপ্রিয় এদেশের মানুষ গণতন্ত্রের জন্য নিজেদের বারবার উৎসর্গ করেছে। তাদের দৃঢ় মনোবল ও সংগ্রামের কারণে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। স্পিকার জাতীয় সংসদে নারী এমপিদের প্রতিনিধিত্বের তথ্য তুলে ধরে বলেন, বর্তমান সংসদে জনগণের ভোটে 6 জন নির্বাচিত নারী সংসদ সদস্য ও 50 জন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রয়েছেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশন ইসি আগামী 6 জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায়। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের একথা জানান। নির্বাচন কমিশনার বলেন, এ সময়ের মধ্যে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিবেচনা এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট প্ল্যানিং সহ বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করে সুনির্দিষ্ট তফসিল ঘোষণা করা হবে। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সভায় জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন, প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনে সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বাহিনী থাকবে বলেও জানান তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম দেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠককালে এই সহযোগিতা চান। ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বর্তমানে ভিয়েনায় অবস্থান করছে। সভায় বাংলাদেশ ও আইএইএর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট একে ফুয়েল লোডিং এর মাধ্যমে বাংলাদেশ কার্বন মুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তির ব্যবহার শুধু প্রযুক্তিগত অগ্রগতিতে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমান উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, খাদ্য ও কৃষি উৎপাদনশীলতা বাড়ানো এবং স্বাস্থ্যসেবার সম্প্রসারণে কাজে লাগাতে হবে। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, ইরান যুদ্ধের শুরুতে 2টি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে। ওই হামলায় অন্তত 177 বেসামরিক লোক নিহত হয়। ইরান বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান মিশনের নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত ফেব্রুয়ারিতে মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয় এবং লামারতে একটি ক্রীড়া কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। প্রতিবেদনে এসব হামলাকে বেসামরিক মানুষের প্রাণহানি এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতিসহ নির্বিচার হামলা হিসেবে উল্লেখ করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রতিবেদনে দেওয়া তথ্য উপাত্তকে যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্য বলে মনে করে না। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা আরও বলেন, জানুয়ারিতে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ দমনের সময় ইরানি কর্তৃপক্ষ মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের মতে, নিরাপত্তা বাহিনীর হাতে ইরানের 31টি প্রদেশেই নজিরবিহীন ও ব্যাপক মাত্রায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। খেলার খবর হকি। জাপানের কাকা মিগা হারাই 20তম এশিয়ান গেমসের গ্রুপ এ এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুরুষ হকি টিম দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়া 3-0 গোলে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 বাংলাদেশ বেতার খুলনা।
2: জীবন অনেক সুন্দর, আর এই জীবন সুন্দর কিভাবে শুরু হয়? সকালটা দিয়ে। সকালটা শুরু হোক সকলের মাঝে অনেক আনন্দ ভালোবাসা ছড়িয়ে। সুপ্রিয় শ্রোতা, সকলকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন, রূপালী জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান। সাথে রয়েছি
3: আমি মোহাম্মদ আজমল হাসান,
2: রয়েছি স্বর্ণালী দাস, প্রকৌশল দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। আর আমাদের আয়োজন কিন্তু সবসময় আপনাদের অনুরোধে মুখরিত থাকে ফোনিনে এবং বিশেষ একটি মাধ্যম, সেটি হলো চিঠি। তো প্রথমে চিঠিটা পড়ে ফেলা যায়।
3: চিঠি পড়ে নি প্রথমে।
2: চিঠিটি লিখেছেন পলাশ কুমার সরকার, কাঞ্চননগর, ডুবুরিয়া, খুলনা থেকে। লিখেছেন, খুলনা বেতারে আমার প্রিয় রূপালী অনুষ্ঠানের আমার প্রিয় আপুরা কেমন আছেন? জি, আমরা আপু ভাইয়া দুজনেই ভালো আছি। আমি ভাগ্যক্রমে এই জন্মে চলার পথে একটা বড় বোন পেয়েছিলাম, কিন্তু সে আমাকে পর করে দিয়েছে আজ। রূপালী অনুষ্ঠানের আপুরা আমার সেই বড় বোনটা প্রতিদিন খুলনা বেতারে FM 88.8 মেগাহার্স টিউন করে রূপালী উপভোগ করে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় বোনকে একটু বলেন, সে যেন সকল রাগ মান অভিমান ভুলে গিয়ে আবারও এই ভাইটার সঙ্গে আগের মতন কথা বলে। কি বলা যায়?
3: হ্যাঁ, আমরা বলতে পারি,
2: হ্যাঁ, ভাই বোনের সম্পর্ক অত্যন্ত মধুর এবং পৃথিবীর যত সম্পর্ক আছে একদম সব থেকে একটি মধুর সম্পর্ক। আসুন দুজনে মিলে মিশে আবার আগের সম্পর্কে ফিরে আসুন, সকল অভিমান এক পাশে থাক আর ভালোবাসার সম্পর্ক ছড়িয়ে যাক আপনাদের জীবনে। আপনার শুনতে চেয়েছেন এই ঘর এই সংসার ছায়া ছবি থেকে ইন্দ্রকিশোর এবং আগুনের কণ্ঠে এই গানটি।
4: আমি হব একদিন আমাদের সংসারে আসবে সুদিন।

0: শ্রোতা বন্ধু, গানে গানে সুরের মূর্ছনায় আপনারা রয়েছেন রূপালী রায়চনে। আমরা শুনলাম চিঠির গান। চিঠির ঠিকানাটি না জানিয়ে দিলে তো আবার অনেকে চিঠি পাঠাতে পারবে না, তো সোনালি আমরা চিঠির ঠিকানা আরেকবার বলে দিই।
1: অবশ্যই, চিঠির ঠিকানাটি হলো প্রযোজক রূপালী, বাংলাদেশ বেতার, খুলনা।
0: আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা পরিপূর্ণ হলো। তো আমাদের আরো একটি মাধ্যম খোলা রয়েছে, আমরা সেই মাধ্যমে আপনাদের সঙ্গে খোলা রয়েছে বলতে মানে আমরা কথা বলবো গান শোনার পরে যে কোনো একটা সময়, 01974 1219 70 এই নম্বরে। যেহেতু চিঠির গান শুনলাম, আমরা আরও একটি গান শুনে আসি। তো হ্যাঁ, ফোনে কথা বলার আগে অবশ্যই আপনাদেরকে বলে নিব যে আমরা এই গানটির পরে আপনাদের সঙ্গে ফোনে কথা বলবো। তো এখন কোন গান শোনাবো শ্রোতা বন্ধুদের?
1: এখন আপনারা শুনবেন আপন দুলাল ছায়াছবি থেকে আব্দুল আলিমের কণ্ঠে গান, এবং শুনতে চাই, আমাদের কাছে অনুরোধ করেছিলেন বটিয়াঘাটা দেওয়াতলা থেকে আফজাল।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসব।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
0: বলো।
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবড়াবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এইসব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠানে। আর এই মুহূর্তে আবারও যাব গানে, তবে বলতে চাই
4: আমরা গানের ওপারে আপনাদের সঙ্গে মুঠোফোনে কথা বলবো 01974121970 এই নম্বরটিতে। তো আমরা এবার কোন গান শোনাবো সোনালি?
3: এবারে শোনাবো ইন্দ্রকিশোরের কণ্ঠে অনুতপ্ত ছায়াছবি থেকে গান, এবং শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন পাংশা রাজবাড়ি থেকে খোকন চন্দ্র।

0: হ্যাঁ, শিল্পী হয়তো বলছেন ভালোবাসনি, কিন্তু আমরা কিন্তু ভালোবেসেই ফেলেছি আপনাদেরকে। আর তাই ফোন ইনে চলে এসেছি রূপালীর আয়োজনে, দেখে নেব কোন বন্ধু রয়েছেন আমাদের সাথে। ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি?
1: শুভ সকাল আপু, ভালো আছেন?
0: জি, শুভ সকাল। হ্যাঁ, আপনি কে বলছিলেন, কোথা থেকে? জি,
1: আপু আমাকে গান শোনাবেন এখনো সময়। এখনো সময় হাইস্কুল থেকে পুলক ঘোষের কণ্ঠে গানের কথা, আমি আব্দাক হইলাম না,
2: জি শুভ সকাল, কে বলছেন?
3: হ্যাঁ
2: দীপঙ্কর, কোন গান? আমরা ভালো আছি বে, কোন গান শুনতে চান? আচ্ছা, কোন গানটা বলেন? আচ্ছা ঠিক আছে,
0: আচ্ছা
2: ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। 01974121970 এই নম্বরটিতে আমরা রয়েছি।
0: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। নামটি আর একবার?
2: ভাই আপনি কার কথা বললেন আর একবার বলুন।
0: গানের অনুরোধের আগে আপনি কি বলছিলেন?
2: আমরা রয়েছি ফোন সংযোগে রূপালীর আয়োজনে, আরো একটি ফোন কল, কে আছেন? কে বলছি?
1: শ্রোতা
2: বন্ধু গানে গানে সুরের মূর্ছনে আমরা রূপালীর আয়োজনে রয়েছি, কোন বন্ধু রয়েছেন?
0: ওয়ালাইকুম আসসালাম।
1: ভাই আপু ভালো আছেন?
0: জি
2: আমরা দুজনেই ভালো আছি।
1: আমি বুলবুল আহমেদ,
2: জি ভাই ভালো আছি ভাই। জি
1: ছবির নাম তুমি স্বপ্ন তুমি সাধনা।
2: জি
1: এই তুমি স্বপ্ন তুমি সাধনা ছায়াছবি থেকে মনির খানের কণ্ঠে গানের কথা, আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর, অবশ্যই শোনাবেন গানটি।
2: ঠিক আছে,
0: অবশ্যই আমাদের সাথে থাকবে। কে রয়েছেন ফোনের ওপারে? হ্যালো, আসসালামু আলাইকুম।
2: এই যে আপনি আপনার গানটা শোনানো হয় না, কোন কোন গান শোনান?
1: রহমান, আব্দুল সালাম, কখন?

0: রবীন্দ্রনাথ নাম হলো কে সবার উপর প্রেম।
1: হ্যাঁ
0: শিল্পী মুনির খান।
1: হ্যাঁ
2: নমস্কার,
3: কে রয়েছেন সাথে?
2: আমি নন্দন প্রতাপ খুলনা থেকে দীপক বলছিলাম। দীপক
3: দীপক বলছেন? হ্যাঁ বলুন।
2: আমাকে গান শোনাবেন?
3: হুম।
2: গাড়িয়াল তায়াসাবি থেকে তুমি কেমন গাড়িয়াল, এই গানটা শোনাবেন।
3: আচ্ছা, তুমি কেমন গাড়িয়াল, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। দীপক ফোন করেছিলেন নন্দন প্রতাপ থেকে।
1: হ্যালো।
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম সালাম জি, কে বলছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যখন হবে আপনারা ছবির নাম আগে বলতে হবে, তারপরে যেহেতু ছায়া ছবির গানের অনুষ্ঠান, তারপর আপনারা গানের নাম বলবেন, শিল্পীর নাম বলবেন, গানের কথা বলবেন। আর এবারে আমরা এই আয়োজনের সব শেষ ফোনটি নিব। সোনালী,
3: হ্যাঁ কে রয়েছেন সাথে? হ্যালো হ্যালো
4: হ্যালো,
3: কণিকা জি, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। আমাদের সাথে থাকবেন, আমরা চলে যাব।
1: এই ফোনটির সাথে শেষ হলো আমাদের আজকের ফোন সংযোগের আয়োজন। আমরা গান শুনছিলাম, এবারে গান শোনাবো বধু তুমি কার ছায়াছবি থেকে, শিল্পী কনক চাপা মনির খানের কণ্ঠে। মুক্তা ডুমুরিয়া খুলনা থেকে শুনতে চেয়েছিলেন, শুনুন আপনার পছন্দের গানটি।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে যে কর্মসূচি শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে।

0: এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
1: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
0: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
0: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, আমরা চলে এসেছি রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। সর্বশেষ গানটি শুনবেন বর্তমান ছায়াছবি থেকে খালিদ হাসান মিলুর কণ্ঠে। আর একটু আগে আমাদের সাথে ফোনে কথা হয়েছিল খোকন চন্দ্রের সাথে, আমাদের লুৎফর জোয়াদ্দার ছিলেন পাংশা থেকে, তো তার অনুরোধে এবং মোহাম্মদ রেজাউল আলম ঝিনাইদহ থেকে আমাদেরকে অনুরোধ করেছিলেন। আপনাদের অনুরোধের পছন্দের গানটি শুনে ফেলুন এখনই।

0: গান শুনতে শুনতেই শেষ হল রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান।
1: আজ রূপালীর উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আজমল হাসান,
0: আমি স্বর্ণালী দাস,
1: প্রকৌশল দায়িত্বে ছিলেন খান আলামিন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা গানে গানে সুরের মূর্ছনায় রূপালীর আয়োজনে ছিলাম আপনাদের সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। এখন রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আহির ভৈরব রাগে খেয়াল, শিল্পী তাপস দত্ত।

এতক্ষণ শুনলেন রাগরং অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। আহির ভৈরব রাগে খেয়াল গাইলেন শিল্পী তাপস দত্ত। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি স্বর্ণালী দাস, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আজমল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

আমি স্বর্ণালী দাস, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আজমল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

আমি স্বর্ণালী দাস, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আজমল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি স্বর্ণালী দাস, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আজমল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি উর্মি আহসান। প্রধানমন্ত্রী তারিক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গতরাতে এক্সে এক পোস্টে তাকে শুভেচ্ছা বার্তা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদীর ছবি সংবলিত কার্ড প্রকাশ করে এই শুভেচ্ছা বার্তার কথা তুলে ধরা হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারিক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তারিক রহমানের এই শুভেচ্ছা বার্তা দেওয়ার আধা ঘণ্টার মধ্যে তাকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাকে গভীরভাবে মূল্যায়ন করছেন। উল্লেখ্য, গতকাল ৭৬তম জন্মদিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানো কুয়ং গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশের সাথে ভিয়েতনামের পাঁচ দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুদেশের এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অংশীদারিত্বের ক্ষেত্র আরও সম্প্রসারণ করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। ভিয়েতনামের রাষ্ট্রদূত দুদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশন ইসি আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন সম্পন্ন করতে চায়। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে ইসির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের একথা জানান। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সভায় জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনে সেনাবাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বাহিনী থাকবে বলেও জানান তিনি। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, ইরান যুদ্ধের শুরুর দিকে মার্কিন হামলায় অন্তত ১৭৭ জন বেসামরিক লোক নিহত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। ইরান বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান মিশনের সর্বশেষ প্রতিবেদনে এই অভিযোগ করা হয়। গত ফেব্রুয়ারিতে একটি স্কুল এবং একটি ক্রীড়া কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলায় এসব বেসামরিক লোক নিহত হয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এ ধরনের তথ্য উপাত্ত তাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা আরও জানান, জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনেও ইরানি কর্তৃপক্ষ মানবতা বিরোধী অপরাধ করেছে। ওই সময় নিরাপত্তা বাহিনীর হাতে ইরানের ৩১টি প্রদেশে ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সৌদি আরবের অনুরোধে ইরান সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করতে তেহরানের প্রতি অনানুষ্ঠানিক আহ্বান জানিয়েছে চীন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, লোহিত সাগর উপকূল ও বাবেল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে হুতিরা দ্রুত অগ্রসর হওয়ায় সৌদি আরব চীনের কাছে এই কূটনৈতিক সহায়তা চায়। গত বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেইজিংয়ে এক বৈঠকে সংলাপের মাধ্যমে সংকটের সমাধানের আহ্বান জানিয়েছিলেন। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, আনুষ্ঠানিক ওই আহ্বানের পর অনানুষ্ঠানিকভাবে এক বার্তায় চীন তেহরানকে সরাসরি হুতিদের নিয়ন্ত্রণ করার কথা বলে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি যুদ্ধ বন্ধ করতে হবে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞদের অনুমোদন দেওয়ার লক্ষ্যে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র সমর্থিত এই প্রস্তাব উত্থাপিত হয়। কানাডাকে প্রথম সহযোগী দেশ করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং জ্বালানি নিরাপত্তা বিষয়ে ইউ এর আরও ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করেন। বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন কানাডাকে সহযোগী সদস্যপদ প্রদানের প্রস্তাব দেন। খেলার খবর, হকি। জাপানের কাকামিগাহারায় ২০তম এশিয়ান গেমসের গ্রুপ এ এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুরুষ হকি টিম দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকায় আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বেলা দুইটা বেজে তিরিশ মিনিটে নাটক বেগম রোকেয়া, রচনায় অশোক কুমার বিশ্বাস, প্রযোজনায় কাবেরী মোস্তফা। বেলা একটা বেজে পাঁচ মিনিটে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। বিকেল তিনটা বেজে তিরিশ মিনিটে সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম, পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে ছটা বেজে পনেরো মিনিটে। জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এবং বিকেল চারটা বেজে পঞ্চাশ মিনিটে। হামদনাথ শুনবেন দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে, দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে, বিকেল তিনটা বেজে পাঁচ মিনিটে এবং সন্ধ্যা ছয়টায়। বিকাল চারটা বেজে পাঁচ মিনিটে শুনবেন ছায়াছবির গান। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি লাইলা তারান্নম। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না বলেছেন, দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। বন্দরের উন্নয়নে নতুন এক্সেস প্রজেক্টের ম্যাপ করা হয়েছে। পাশাপাশি পুরো বন্দরে পানি নিষ্কাশন ব্যবস্থা, শ্রমিকদের জন্য হাসপাতাল, নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হবে। তিনি গতকাল যশোরের বেনাপোল বন্দরের বিভিন্ন শেড ঘুরে ঘুরে দেখেন এবং বন্দরের অবকাঠামো, পণ্য ওঠানামার স্থান, শ্রমিকদের কর্ম পরিবেশ, নিরাপত্তা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার বিভিন্ন দিক পরিদর্শনকালে একথা বলেন। চেয়ারম্যান বলেন, সকলকে সৎ হতে হবে, যারা কোনো ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বন্দরের স্বাভাবিক কার্যক্রম, নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের একান্ত সচিব আনিসুল হক, সহকারী পরিচালক পার্থ ঘোষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিআর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। নারী যে শুধু চার দেয়ালে বন্দী নয়, স্বাধীনতা সংগ্রাম ও জীবনের নানা ঘাত প্রতিঘাত মারিয়ে দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি নিজেই। তিনি গতকাল খুলনা মহানগরীর বৈরাহাজি ফয়েজ উদ্দিন উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। চেয়ারম্যান বলেন, আজকের এই পুরস্কার শুধু একটি ট্রফি, মেডেল বা সনদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তোমাদের অমানসিক পরিশ্রম, গভীর মনোযোগ এবং স্বপ্নের একটি স্বীকৃতি। তোমরা প্রমাণ করেছ যে ইচ্ছা আর প্রচেষ্টা থাকলে যে কোনো বাধা পেরিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব। তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব তোমাদের কাঁধেই বর্তাবে। খুলনাকে একটি সমৃদ্ধ, আধুনিক ও বসবাসের উপযোগী স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে যেমন কেডিএ কাজ করে যাচ্ছে, তেমনি একটি উন্নত ও মেধাবী জাতি গঠনে তোমাদের মতো তরুণদেরই এগিয়ে আসতে হবে। স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগীর সভাপতিত্বে রামপাল উপজেলা বিএনপির সভাপতি, সোনারাঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য সচিব, 16 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যসহ শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন। এনহ্যান্সিং ডিজিটাল অ্যাক্সেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যান ইনক্লুসিভ অ্যান্ড মডার্ন লার্নিং এনভায়রনমেন্ট অ্যাট খুলনা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি শীর্ষক এক প্রশিক্ষণ গতকাল বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারে কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের ক্যাপাসিটি বিল্ডিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও লিডারশিপ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রাক্কিবুর সভাপতিত্বে এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের 25 ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় সম্প্রতি বন্যায় প্লাবিত পানিবন্দী 400 পরিবারের মধ্যে গতকাল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংসদ সদস্য রেজা আহমেদ প্রধান অতিথি হিসেবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক পরিবারকে চাল, আলু, ডাল, চিড়া ও স্যালাইন দেওয়া হয়। সবুজের বার্তা ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও খুলনা কয়রা উপজেলার উত্তর বেতকাশী কাছারি বাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে 10 দিনব্যাপী ঐতিহ্যবাহী বৃক্ষমেলা। এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: উপকূলীয় জনপদ খুলনার কয়রায় সবুজের বার্তা ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে 10 দিনব্যাপী বৃক্ষমেলা। উত্তর বেতকাশী কাছারি বাড়ি প্রাঙ্গণে বসেছে এ মেলা। মেলায় রয়েছে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের শতাধিক স্টল, পাশাপাশি শিশু কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা, চোরকি, খেলনা ও সার্কাস, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ঘুরতে আসা একজন দর্শনার্থী জানান,
3: এই বৃক্ষমেলা আমাদের এলাকার একটি পরিচিত ও প্রিয় আয়োজন। সবচেয়ে ভালো লাগছে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা দেখে এবং কেনার সুযোগ।
2: স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিক্ষার্থী, বিভিন্ন বয়সী মানুষ মেলায় এসে কিনছেন পছন্দের গাছের চারা। কেউ বাড়ির আঙিনা সাজাতে, কেউ ফলদ গাছ লাগাতে, আবার কেউ পরিবেশ রক্ষায় অংশ নিতে চারা সংগ্রহ করছে। মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মতিউর রহমান সর্দার যেমনটা বলছিলেন,
4: 2001 সাল থেকে এটা এই প্রকল্প থেকে হয়ে আসতেছে। এখানে প্রচুর গাছ বিক্রি হয়, কারণ আমাদের তো নদী ভাঙন এলাকা। এই নদী ভাঙন এলাকায় বাঁধ ভাঙে সব ফেলাবৃত হয়ে যায়, গাছ গাছালি আর থাকে না। এবার এই মেলার থেকে হাজার হাজার গাছ কেনা বেচা হয়।
2: আয়োজকদের প্রত্যাশা, মেলার মাধ্যমে বৃক্ষরোপণে মানুষের আগ্রহ বাড়বে, সবুজ হয়ে উঠবে উপকূলীয় কয়রা। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 20,60,000 টাকার মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও খাদ্য সামগ্রী আটক করেছে। আটককৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ফুটবল। মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ফুটবল মাঠে 36 জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় মেহেরপুরের হরিরামপুর সীমান্ত ক্লাব 2-1 গোলে বাগেরহাটের পিলজং বন্ধব যুব সংঘকে পরাজিত করেছে। এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে মাগুরার শালিখা উপজেলার বাউলিয়া নীরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় পাটখালী ফুটবল একাদশ 4-1 গোলে বুনাগাতি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6:35 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী প্রজ্ঞা সোম, গীতিকার অধীর কুমার দাস।

দেশাত্মবোধক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন।
1: আল্লাহ তালার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। সুরা ফুরকান আয়াত 63 আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুম্মার নামাজের আজান ও দোয়া।

0: محمد الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেয়া হোক, সে যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। আল হাদিস,
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। শিল্পী এম এ মোশাররফ হোসেন, গীতিকার কাজী নজরুল ইসলাম।

সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন।

ফুলে ও ফলে ভরেছো তুমি পবিত্র জমিন, সারা জাহানের মালিক তুমি,

চাই হতে মুমিন সারা জাহানের মালিক তুমি।

0: সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন।
1: দুনিয়ার সমস্ত সুধা
2: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল পেশ করা হচ্ছে।

পরে পীর পয়গম্বর গলাই পরে ওই নামেরই মালা ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জালা দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জালা একটি নামে ক্লান্তি হরে একটি নামে হৃদয় ভরে একটি নামে ক্লান্তি হরে একটি নামে হৃদয় ভরে তমাম জাহান দরুদ পড়ে

আইরে সকল দুঃখ জানা, ও নামেতে জুড়াই ভাইরে

0: হামদ শুনলেন খায়রুল আলম শাকিলের কণ্ঠে, গীতিকার সৈয়দ শামসুল হুদা। এবার নাদ শুনবেন আব্দুল লতিফের কণ্ঠে এবং রচনায়।
1: তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বা

سلام بار.

سلام با هر بار تمی تو تاج مدینہ تمہاں کے سلام بار

تمی آفتاب مدینہ تمہکے سلام وار

سلام با آر بار تمہیں تو تاج مدینہ تمہارے سلام بار

0: অনন্ত আসি।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এবারের হামদ শুনবেন শিল্পী মুস্তফা জামান আব্বাসী, গীতিকার গোলাম মুস্তফা।

দূরের কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, সকলকে মিষ্টি এই দুপুরে একরাশ শুভেচ্ছা। শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। প্রতিদিনকার মতোই শোনাব ছায়াছবির গান, আর গান তো শোনাবই আপনাদের গানের ফাঁকে ফাঁকে। যদিও আজ শুক্রবার, এ কারণে জুম্মার দিন, এ কারণে বেলা দুটোর বাংলা সংবাদের পর আমরা ফোনে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। নম্বরটি যদিও পুরাতন শ্রোতারা নম্বরটি জানেন, নতুন শ্রোতাদের উদ্দেশ্যে নম্বরটি আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, 0197412179। তো শ্রোতা, প্রস্তুত হয়ে থাকুন আমাদের কাছে ফোন করবার জন্য। আর অনুষ্ঠান মালায় উপস্থাপনার দায়িত্বে রয়েছে আমি শাহজাহান, প্রকৌশল দায়িত্বে প্রদীপ কুমার মৃধা। প্রথমেই শোনাব ও সাথী রে, এই ছায়াছবির গান শোনাব আসিফ ও দিনাজাহান মুন্নির কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে এক টাকার বউ ছবির গান শোনাব, কনক চাপা কণ্ঠে। ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে, এমনই অনুভূতির কথা মালা নিয়ে গানটি শোনাবো।

0: বাবারে,
1: দুলাল, ও বাবা, বাবারে, খুব কষ্ট হইতেছে না রে?
0: মা মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাহাতে জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা,
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দিই মুখে দিয়ে তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বমি আসে।
1: আব্বা, সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতেছে না।
2: বৌমা, নাকি দুলাল রে ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: ওর বাপের আশায় বসে থাকুম আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাবো না। দাদা, তোমার কি খাইতে মনে কয় আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে কয় না,
2: কিছু খাইতে মনে কয় না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এক্ষুনি।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট করে জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলো তো?
1: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু তিন দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র, এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
1: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবে।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাস জনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতোই, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে আর ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না?
1: হ্যাঁ,
3: খুব বেশি জ্বর যখন হয় 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গও দেখা যায়, সেই জন্যই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝি না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ
1: হ্যাঁ,
3: ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা। হ্যাঁ ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমে থাকা পানিতে থাকে।
2: এইসব খেয়াল কইরা পরিষ্কার রাখুন দরকার গো।
3: ঠিক বলছেন
1: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
1: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করব আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
1: জি আপা।
4: জি বন্ধুরা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্য বার্তা আমাদের অবশ্যই সকলকে মেনে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর নিয়ম মেনে চলতে হবে, তবে আপনি সুস্থ থাকবেন এবং আপনার পরিবারও সুস্থ থাকবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে বারী সিদ্দিকীর কণ্ঠে গান শোনাব, শ্রাবণ মেঘের দিন ছায়াছবি থেকে নেওয়া হয়েছে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এখন ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্য বার্তা। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয়। অফিস, বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত, স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণ: হঠাৎ তীব্র জ্বর, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে, শরীরে ব্যথা, গিরায় গিরায়।

পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক ও মুখ ও মাড়ি দিয়ে রক্ত পড়া এবং সর্দি কাশি বাচ্চাদের ক্ষেত্রে। ডেঙ্গু চিকুনগুনিয়া হলে বাড়িতে চিকিৎসা সংক্রান্ত বার্তা। পর্যাপ্ত বিশ্রাম নেবেন, স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খাবেন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না। দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় মশারি ব্যবহার করবেন। আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের পরামর্শ নেবেন। শ্রোতা, এবারে শোনাব ক্যাপ্টেন মারুফ ছবির গান ইভা রহমানের কণ্ঠে।

0: মা মা
1: কি রে সুমন,
0: তোমার না শরীর খারাপ? জ্বর?
1: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
0: কি কও মা, তোমার গা দেখি পুইরে যাইতাছে। না আজ তুমি কামে যাইও না মা।
1: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
0: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেশি, দরকার হইলে রাইত পর্যন্ত বেসুম।
1: পানি বেসা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
0: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
1: থাক বাপ, যা নাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনতে হয় আমার আবার।
0: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না, যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়াম। তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
1: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রোদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝতোস
0: মা?
1: কি রে আবার কি?
0: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
1: হ মনে আছে, কিন্তু
0: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হম।
1: আইসা আইসা, ল চাই, আই আই তা
0: চলো মা।
2: বচপন মোহাম্মত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি।
1: কাশিম ভাই,
3: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
1: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
3: সুমন রো লগ নিয়েছো দেখি।
1: হ আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন।
3: দেরি করে ফেলাইলে তো, অহন আমি লোক রেখে ফেলছি।
1: ও তাইলে জায়গা,
3: বসো বসো বসো, এত তারা কিসের?
1: না
3: আসো যখন চা খেয়া যাও।
1: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
3: আরে আসিয়া, এমন সুন্দর গতন নিয়া তুমি মাইনষের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
0: মা চলো।
3: না রে না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো ঝঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলোই যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন যাও যাও, লেদুর লগে যাও, কাম শিখো।
1: কাশিম ভাই, আপনি যে কি বইলা?
3: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
1: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
3: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
1: কিন্তু কিছু টাকা তো
3: দুপুরে সকলের লগে খাইব।
1: সকালের রাইতের খাবার?
3: সেইটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
1: না মাইনে
3: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না, যাও যাও।
1: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়েই জন্মাইছি, দেখি না কয়টা মাস।
3: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: এই সুমিনা, কি হয়েছে? হাত কাটা গেছে? অসুবিধা নাই, অসুবিধা নাই। এইসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। এই লু সুমিনা দে, পটি বাইন দে, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস।
1: দেখতে
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: মেম্বার সাহেব কি মনে কইরা?
1: তোমার নিয়ে তো এক জ্বালা হয়েছে কাশেম।
0: কেন মেম্বার সাহেব? আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
1: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুম মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না। ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাওন জুটে না।
1: তোমারও বেশি লাভ, নামমাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া, একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগো স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায় হতো নাই। ওলা পান কাম শিক্ষা, ভালো মেকানিক হতে পারবো।
1: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না। তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট, বাসা বাড়ি, ছোট কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশুশ্রমের ব্যাপকতা কমা যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুগো মতন বাঁচুক।
1: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
1: হ্যাঁ,
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির জ্ঞান, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে প্রেমের তাজমহল ছবির গান শোনাব এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছরখানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। গান শোনাব, আর আজ শুক্রবার, এ কারণে বেলা দুটোর বাংলা সংবাদের পর আপনাদের সঙ্গে আমরা ফোনে যুক্ত হব। পুরাতন শ্রোতারা যদিও নম্বরটি জানেন, শুধু একদম নতুন শ্রোতাদের উদ্দেশ্যে নম্বরটি আরও একবার জানিয়ে দিচ্ছি, 01974121970। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক বার্তা। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয়: অফিসে, বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট ইত্যাদিতে পানি জমে থাকতে দিবেন না। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন বেলা দুটোর সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গতরাতে এক্সে এক পোস্টে তাকে শুভেচ্ছা বার্তা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদীর ছবি সংবলিত কার্ড প্রকাশ করে এই শুভেচ্ছা বার্তার কথা তুলে ধরা হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তারেক রহমানের এই শুভেচ্ছা বার্তা দেওয়ার আধ ঘণ্টার মধ্যে তাকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাকে গভীরভাবে মূল্যায়ন করছেন। উল্লেখ্য, গতকাল 76তম জন্মদিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শামসুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। সশস্ত্র সংঘাত, ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রযুক্তিগত পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জলবায়ুজনিত চাপ এ পরিবর্তনের প্রধান কারণ। তিনি বলেন, এই পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চীনের বেইজিংয়ে 15-17 সেপ্টেম্বর অনুষ্ঠিত 13তম বেইজিং শিয়াংশান ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামের চতুর্থ প্ল্যানারি অধিবেশনে দ্য রোল অ্যান্ড ভিশন অব ডেভেলপিং কান্ট্রিজ শীর্ষক আলোচনায় বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে অগস্টে সার্বিক মূল্যস্ফীতি 8.26% নেমে এসেছে। এটি গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিও 7% ঘরে নেমে আসায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যচাপ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেবে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.32%। এক মাসের ব্যবধানে তা কমেছে 0.6%। এর আগে জুনে মূল্যস্ফীতি ছিল 9.16% এবং মে মাসে 9.42%। ফলে মে মাসের তুলনায় 3 মাসে মূল্যস্ফীতি কমেছে 1.16%। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 3-4 মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদের আরও 4টি কূপ থেকে প্রায় 67.5 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অপব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এআই ব্যবহার করে ডিপ ফেক তৈরি করে মানুষকে হয়রানিসহ নানা ধরনের অপব্যবহার, এমনকি শিশুদের লক্ষ্য করেও অপতৎপরতা চালানোর ঘটনায় সমাজে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এ নিয়ে বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেও এআই ব্যবহার করা হচ্ছে। দেশে বিদেশে স্বার্থান্বেষী মহল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এআই ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট সংবাদ, মতামত ও ছবি প্রচার করছে। এআই এর অপব্যবহার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌম নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ লক্ষ্যে সেপ্টেম্বর অক্টোবর 2026 প্রান্তের জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী 31 অক্টোবর রাত 11:59 পর্যন্ত ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন করা যাবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে 16 সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। সবশেষ হামলায় 3টি শিশুসহ অন্তত 5 জন নিহত হয়েছে। সৌদি আরব জানায়, একটি হুতি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে হুতিরা পবিত্র মক্কা নগরীতে হামলার কথা অস্বীকার করেছে। ইতালি জানায় তারা বাব আল মন্দেব প্রণালীতে চলাচলকারী তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন করবে। প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো বলেন, ইতালি নিরপেক্ষভাবে কাজ করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: বেলা ২টার বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শ্রোতা, আপনারা শুনছিলেন ছায়াছবির গান। এবারে শোনাব কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর কণ্ঠে এক বুক ভালোবাসা।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ভালোবাসা বুঝি এমনই হয় যে প্রিয় মানুষটি যদি একবার ভালোবাসে তার যাকে সারা দিয়ে কোটি কোটি বার আমি ভালোবাসবো। তো এমনই অনুভূতি এই কথামালা নিয়ে গানটি শুনলাম। এবারে শোনাবো মেঘের কোলে রোদে ছায়া ছবির গান, শোনাবো রবি চৌধুরী আসিব দিনাজাহান মুন্নির কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এখানটির সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এই অনুষ্ঠান আপনারা আবারও শুনবেন আগামীকাল ঠিক এই সময়। ততক্ষণ অপেক্ষা করুন এবং বাংলাদেশ বেতারের সাথে থাকুন। শুভ দুপুর। আজ উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন ফাতেমা খাতুন।

0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক বেগম রোকেয়া, রচনা অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা কাবেরী মুস্তফা। নাট্যানুষ্ঠান বেগম রোকেয়া।
1: ভাইজান, ভাইজান।
2: করিমন, তুই আমার পড়ার ঘরে।
1: ভাইজান,
2: এক কিছু বলবি করিমন?
1: হ্যাঁ ভাইজান, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু বলতে সাহস পাচ্ছি না ভাইজান।
2: কি এমন কথা করিমন, যা আমাকে বলতে তোর সাহস হচ্ছে না? বল, কি বলতে এসেছিস বল।
1: আগে তুমি কথা দাও, কাউকে বলবে না, এমনকি আব্বা আম্মাকেও না, কথা দাও, দাও ভাইজান।
2: আরে পাগলি, কি এমন সাংঘাতিক কথা বলবি যে আমাকে একবার অঙ্গীকার করিয়ে নিচ্ছিস? বল, তুই নির্ভয়ে বল বোন, আমি তোর সব কথা গোপন রাখব।
1: ঠিক তো ভাইজান?
2: হ্যাঁ ঠিক। বল, তোর কি এমন গোপন কথা? কি রে, আবার এদিক ওদিক তাকাচ্ছিস কেন রে?
1: দেখছি আশেপাশে কেউ আছে কিনা। ভাইজান, আমি আরবি উর্দুর পাশাপাশি বাংলা ইংরেজিও শিখতে চাই।
2: এ তুই কি বলছিস করিমন, তুই বাংলা ইংরেজি পড়বি?
1: হ্যাঁ ভাইজান।
2: তুই কি সাংঘাতিক কথা বলছিস, একবার ভেবে দেখেছিস?
1: ভাইজান, তুমি আর ছোট ভাইজান যখন লেখাপড়া করো তখন আমার খুব ভালো লাগে। অ আ ক খ এ বি সি ডি।
2: করিমন
1: ভাইজান, কি হলো ভাইজান, তুমি একেবারেই চুপ হয়ে গেলে যে, বল।

0: মুসলমানের মেয়ে হয়ে বাংলা ইংরেজি পড়তে চাস?
1: এতে অসুবিধা কোথায়?
0: অসুবিধা? না না, কোন অসুবিধা নেই।
1: তাহলে
0: তোকে আমি কি বলবো তাই বুঝতে পারছি না।
1: ভাইজান,
0: তোকে আদর করব না শাসন করব?
1: ভাইজান,
0: হ্যাঁ করিমন, তোকে আমি বাংলা ইংরেজি পড়াবো।
1: সত্যি ভাইজান? ভাইজান তুমি খুব ভালো।
0: কিন্তু মুশকিল হচ্ছে, আব্বা আম্মা জানতে পারলে আর রক্ষে থাকবে না, তাছাড়া পাড়া প্রতিবেশীরা জানলে মান ইজ্জত ধুলোয় মিশে যাবে।
1: তুমি একটা উপায় বের করো না ভাইজান।
0: আচ্ছা তুই এখন ঘরে যা, দেখি কি করা যায়।
1: আচ্ছা।
2: আমি একই শুনছি, আমার মেয়ে হয়ে করিমুন্নেসা অমুসলিমদের ভাষা বাংলা ইংরাজি লেখাপড়া করছে, লোকে শুনলে জাত মান আর থাকবে ভেবেছ?
3: হায় হায় হায় হায়, আমি আমি এই বেলাহাজ বেশরম অবাধ্য মেয়ে পেটে ধরেছিলাম, আমার মেয়ে হয়ে এইভাবে আমাদের মুখে চুনকালি মাখবি আমি ভাবতেও পারিনি। আমাদের সমাজের লোকজন জানতে পারলে কি হবে যে আল্লাহ মাবুতি জানেন।
2: করিমুন্নেসা কি করে বেসরা কাজ করলো তা আমার ভাবতেও কষ্ট হচ্ছে। জমিদারের মেয়ে হয়ে সে যে অন্যায় করেছে সত্যি ক্ষমার অযোগ্য। আর আসা বেয়াক্কেলের মতো তাকে পড়াতে লেগে গেল, আমি বুঝতেই পারছি না।
3: শত্রু শত্রু, সবকটা ঘরের শত্রু, গ্রামের মানুষের কাছে আর মুখ দেখার জো থাকবে মনে করেছেন? আমি আমি আর কিছু ভাবতে পারছি না।
4: সমাজ ব্যবস্থা জমিদারকে মানতেই হবে, সমাজ ব্যবস্থা বলে কথা, জমিদার বলে তো আর মাথা কিনে নেয়নি। গরিবনেশার মতো আমাদের মেয়েরাও যদি এভাবে লেখাপড়া শুরু করে তাহলে ধর্ম যে রসাতলে যাবে। জমিদার সাহেব আমাদের কথা যদি না শোনেন তাহলে আমরা এই ব্যবস্থা করবো কি বলেন?
2: দেখেছো বিবি, বাইরের লোকজন কিসব আজে বাজে কথা বলছে?
3: শুনতে তো পাচ্ছি গরিবনের আব্বা, কিন্তু কিন্তু এখন কি করবেন বলুন।
2: করিমনের আম্মা তুমি অন্দরে যাও, আমি দেখছি কে এলো।
3: জি।
2: ও মাওলানা সাহেব, আসুন আসুন, ভেতরে আসুন।
5: আসসালামু আলাইকুম জমিদার সাহেব।
2: ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ কি মনে করে মাওলানা সাহেব?
5: হঠাৎ করেই কইতে পারেন, তাই ওই বাধ্য হয়েই আসতে হইল। চারিদিকে লোকজনের কিসব কথাবার্তা শুনতেছি, তাই ভাবলাম একবার আপনার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার দরকার।
2: আপনি কি বলতে এসেছেন যদি পরিষ্কার করে বলেন।
5: দেখুন জমিদার সাহেব, আপনার কন্যা করিমুন্নেসা যে বেসরা কাম কাজ করেছে, নাউজুবিল্লাহ, মুসলমানের কন্যা হয়ে যে বেধর্মীদের লেখাপড়া, চি চি চি চি, মুসলমান সমাজটা যে ডুবতে বসেছে সাহেব। আপনি জমিদার, আপনার মেয়ে যদি পর্দা না মানে তাহলে বুঝিতেই পারিতেছেন।
2: মাওলানা সাহেব
5: জি,
2: আমার মেয়ে করিমন
5: জি জি
2: এমন একটা কাজ করবে আমি বুঝতেও পারিনি।
5: দেখুন দেখুন, আজ আপনার কন্যা এমন বেসরা কাজ করল, কাল যদি গ্রামের অন্য কন্যারাও করে তাহলে ধর্ম যে রসাতলে যাবে। নারী থাকবে অন্তঃপুরে পর্দার আড়ালে, সেখানে থাকবে আরবি উর্দু শিক্ষা গ্রহণ করিবে, বাংলা ইংরেজি নয় তো।
2: আমি আপনার সব কথা বুঝতে পেরেছি মাওলানা সাহেব।
5: জি জি,
2: আমি সত্যি এই জন্য অনুতপ্ত।
5: আলহামদুলিল্লাহ।
2: আপনি যান, আর যাতে এমন ঘটনা না ঘটে
5: জি জি
2: সে ব্যাপারে আমি খেয়াল রাখবো।
5: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে আমি তাহলে উঠি। আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আমি তোমাকে খুব বিপদে ফেলে দিলাম ভাইজান, গ্রামের লোকজন আব্বাকেও বেশ কথা শুনিয়ে গেল, আমি লেখাপড়া শিখতে না গেলে সবাইকে এমন ভাবে অপমান অপদস্থ হতে হতো না।
0: তুই মন খারাপ করিস না বোন, ভালো কাজের পিছনে অনেক বাধা থাকে, আমরা যে কাজ শুরু করেছি একদিন না একদিন এর সফলতা আসবেই।
1: আমার বড় আশা ছিল ভাইজান, বাংলা ইংরেজি শিখে বিশ্বটাকে জানবো, অবরোধ বাসিনী কুসংস্কারাচ্ছন্ন মুসলমান নারীদের মুক্ত করে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে শেখাবো, কিন্তু পারলাম না ভাইজান, পারলাম না। আব্বা আমার বিয়ে ঠিক করেছেন, কয়েকদিনের মধ্যে তোমাদেরকে ছেড়ে সবাইকে ছেড়ে।

0: স্বামীর ঘরে চলে যেতে হবে।
1: দুঃখ করিস না বোন, সবার জীবনে সব আশা পূরণ হয় না।
2: ভাইয়া, আপু।
1: ও রোকেয়া, আয় আয়। এটা কি সংবাদ দুঃখ শোনা?
2: ভাইয়া, আমি লেখাপড়া শিখব, আমি অ আ ক খ পড়ব।
1: রুকু, তুই পড়বি? অবশ্যই তোকে আমি পড়াবো। অবহেলিত কুসংস্কার আচ্ছন্ন অন্তঃপুর বাসিনীর নারী সমাজের মাঝে তুই জ্ঞানের আলো জেলে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করবি। করিমুন্নেছা, যা পারেনি তুই তাই করে দেখাবি।
0: হ্যাঁ বোন, সমাজ আমাকে সামনে এগোতে দিল না, কোনো বাধার কাছে তুই হার মানবি না। যত প্রতিবন্ধকতায় আসুক না কেন, কোনো কিছুরই তুই ভয় পাবি না। বল বোন, পারবি না? বল।
2: পারবো আপু, পারবো। তোমাদের দোয়া থাকলে অবশ্যই পারবো।
0: আমাদের দোয়া সবসময় তোর সাথে আছে বোন। তোর মাঝেই আমি আমার জয় দেখতে চাই।
2: আমি তোমাদের সব আশা পূরণে আপ্রাণ চেষ্টা করবো আপু। তুমি ব্যর্থ হয়ে চোখের পানি ফেলছো, আমি কিন্তু চোখের পানি ফেলবো না।
1: হ্যাঁ রুকু, আমার মন বলছে তুই পারবি, নিশ্চয়ই পারবি। সমাজের সব পঙ্কিলতা দূর করে সমাজটাকে কুসংস্কার মুক্ত করবি বলে আমার বিশ্বাস। আল্লাহ তোর সহায় হবেন।
2: হ্যাঁ ভাইয়া, তোমাদের এই আশা পূরণ করতে আমি চেষ্টা করব।
1: তাই যেন হয় রুকু, তাই যেন হয়।
3: আমি জানি মা, তুমি লেখাপড়া ভালোবাসো, কিন্তু আমাদের সমাজের মেয়েরা বাংলা ইংরাজি পড়বে তাতে কেউ সুনজরে দেখবে না। লেখাপড়া নিয়ে তোমার বড় বোন করিমুন্নেছার জীবনে কি ঘটনাই ঘটেছিল তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
4: আব্বাজান, আব্বাজান, মুসলমান মেয়েদের লেখাপড়া করা যাবে না, এটা কোন ধর্মগ্রন্থে লেখা আছে বলুন তো? কোথাও নেই আব্বাজান। কিছু অসৎ মানুষ মুসলমান নারীদের দাবিয়ে রাখার জন্য ধর্মের অপব্যাখ্যা দিয়ে কুসংস্কার সৃষ্টি করছে মাত্র। আব্বাজান, আব্বাজান দেখুন, দুনিয়ার অন্যান্য দেশের নারীদের দিকে তাকিয়ে একবার শুধু দেখুন, তারা কত উন্নত। সেই তুলনায় আমাদের দেশের মুসলমান নারীরা কত অবহেলিত, জ্ঞানের আলো থেকে কত বঞ্চিত তারা। এর প্রধান কারণ শুধু আমাদের শিক্ষার অভাব।
3: তারপরেও
4: এই মুহূর্তে আমাদের দেশের নারীদের শিক্ষার আলোতে আনতে না পারলে অদূর ভবিষ্যতে তারা আরো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। আমার স্বপ্ন মুসলমান নারীদের জাগরণ, তাদের অবরোধ থেকে মুক্তি। আমাকে এই স্বপ্ন সার্থক করতে সহযোগিতা করুন আব্বাজান।
3: মা, তুমি এসব কি বলছো?
4: ঠিকই বলছি আব্বাজান।
3: এই বয়সে তুমি এত কিছু অনুধাবন করতে পেরেছো, আমি অবাক হচ্ছি। তুমি যা বলছো আমি তোমার সব কথায় একমত। তুমি লেখাপড়া করো, আমি বাধা দেব না।
4: আব্বাজান।
3: হ্যাঁ মা হ্যাঁ, তুমি এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। বঞ্চিত কুসংস্কার ছন্ন মুসলমান নারী সমাজকে শিক্ষার আলো দিয়ে সত্যিকার মানুষ হিসেবে মাথা উঁচু করে বাঁচার অধিকার দেওয়ার দায়িত্ব তো আমাদের। আমার বিশ্বাস তুমি পারবে, এই অবরোধবাসিনী নারীদের মুক্ত করতে তুমি পারবে। আমি তোমার মাঝে সেই আগুন দেখছি।
4: আব্বাজান, আব্বাজান, আমি সত্যি খুব খুশি আব্বাজান। আমাকে আজ নতুন পথে চলার পথ প্রদর্শনের জন্য আমি সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি আম্মার কাছে গেলাম আব্বাজান, আমি আম্মার কাছে গেলাম।
3: পাগলি মেয়ে।

0: আমি এখন কি করব রোকেয়ার মা বলতে পারো? একদিকে রোকেয়া, অন্যদিকে সমাজ। আজ মৌলানা সাহেব এসেছিলেন, গ্রামের লোকেরা আবার কানাঘুষা শুরু করেছে। রোকেয়ার লেখাপড়া নিয়ে তারা আমাকে বেশ কিছু মন্দ কথা শুনিয়েছে।
1: হ্যাঁ, পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি মাওলানা সাহেবের কথা শুনেছি। রোকেয়া লেখাপড়ায় খুব ভালো, ও পড়তেও চায়, কিন্তু সমাজের মানুষেরা তা চায় না যে ও পড়ুক। তা বলছিলাম কি, আমার মনে হয় রোকেয়াকে বিয়ে দিয়ে দিন, এতে সাপও মরবে লাঠিও ভাঙবে।
0: তুমি ঠিকই বলেছ রাহাতুন্নেসা, স্বামীর বাড়ি গিয়ে ও যা পারে তাই করুক, এতে আমাদের তো আর লোকেরা কথা শোনাতে আসবে না। বুঝলে রুকুর মা, মানুষ যা আশা করে তা সবসময় সে আশা পূরণ হয় না।
1: বলছিলাম অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন, কাল সকালে চিন্তা করে কিছু একটা করা যাবে।
0: মা রুকু, বাতি নিভিয়ে ঘুমিয়ে পড় মা, অনেক রাত হয়েছে, রাত জাগার দরকার হবে না।
2: ঠিক আছে আব্বাজান, আপনারা ঘুমোতে যান, আমিও বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ছি।
0: ঘটক সাহেব, ইতল্লাটি কি একজন অবিবাহিত পাত্র পেলেন না?
3: বলিতেছিলাম কি জানা, পাত্র অনেক আছে, কিন্তু মা রোকেয়াকে তো কেউ তারা শাদি করিতে নারাজ। তাদের কথা, মুসলমানের কন্যা হইয়া অমুসলিমের বাংলা ইংরেজি পড়া, আপনি তো সব বুঝিতে পারিতেছেন জনাব।
0: হ্যাঁ ঘটক সাহেব, সবটাই বুঝতে পারছি, তারপরেও কি করে বিপত্নিক বরের সঙ্গে আমার মেয়ে রোকেয়াকে বিয়ে দেই?
3: দেখুন জনাব, সৈয়দ সাখাওয়াত হোসেন একজন সুশিক্ষিত অতি অমায়িক ভদ্র মানুষ, ভালো চাকুরিও করেন, এই বয়স এই 40-এর কাছাকাছি। দেখেনে বলিতেছিলাম কি, এক কন্যা সন্তান রাখিয়া বিবিজান ইন্তেকাল করিয়াছেন।
0: কি আর করা যাবে, আপনি আপনি এই পাত্রের সাথেই মা রোকেয়ার বিয়ের ব্যবস্থা করেন?
3: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহা হইলে আগামী শুক্রবার বাদ আসর মা রোকেয়ার সহিত সৈয়দ সাখাওয়াত হোসেন সাহেবের শাদি মুবারকের দিন ধার্য করা হইল।
0: ঠিক আছে ঘটক সাহেব, আপনি পাত্রের অভিভাবকদের দিন তারিখ জানিয়ে দিন ঘটক সাহেব।
3: দেখেনে বলিতেছিলাম কি জানাব, আমি তাহলে উঠি, শুভ সংবাদটা সৈয়দ সাখাওয়াত হোসেন সাহেবকে জানিয়ে দি, কি বলেন? আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।
4: রুকু, রোকেয়া বেগম, আরে কোথায় গেলে তুমি?
1: একে আমাকে ডাকছিলেন?
4: ডাকছি মানে, এই দেখো নবনূর পত্রিকায় তোমার লেখা ছাপা হয়েছে। আমি জানতাম তোমার লেখা নিরীহ বাঙালি নামের প্রবন্ধটি সম্পাদক সাহেবের পছন্দ হবে।
1: কই দেখি।
4: এই না এই না দেখো,
1: আমার লেখা পত্রিকায় প্রকাশ হবে আমি তো কখনো কল্পনা করিনি। দাঁড়ান দাঁড়ান, আপনাকে আগে একটু সালাম করি।
4: থাক থাক, সালাম করতে হবে না।
1: আমি আমি খুব খুশি হয়েছি, এর জন্য সকল প্রশংসা আল্লাহ তাআলার, আর সকল কৃতিত্ব শুধু আপনার। আপনার উৎসাহে তো আমি পত্রিকা লেখার অনুপ্রেরণা পেয়েছিলাম।
4: এটাই তোমার শুরু রোকেয়া, লেখনী দিয়ে দেশের মুসলমান নারী সমাজকে জাগিয়ে তুলবে, বন্দিনী দশা থেকে তাদের বের করে মানুষ হিসেবে বাঁচার অনুপ্রেরণা যোগাবে, তুমি হবে তাদের পথ প্রদর্শক, তাদের আলোর দিশারি।
1: আপনি সঙ্গে থাকলে আমি সব পারবো।
4: আমি সব সময় তোমার সঙ্গে আছি এবং থাকব, তুমি অবিচল ভাবে এগিয়ে যাও সামনের দিকে। রোকেয়া, এই দেখো তোমার লেখা নিয়ে পাঠকরা কেমন প্রশংসাপত্র পাঠিয়েছে।
1: প্রশংসাপত্র?
4: হ্যাঁ, নারীদের নিয়ে আরো বেশি করে লেখার আহ্বান জানিয়েছেন। আমার মন বলছে তুমি পারবে আমাদের নারীদের মাথা উঁচু করে বাঁচার অধিকার ফিরিয়ে দিতে।
1: সবই তো আপনার অনুপ্রেরণা, আমি তো উপলক্ষ মাত্র।
4: রোকেয়া, আমি তোমার জন্য কি বা করতে পারছি, মেয়েদের লেখাপড়ার জন্য যদি একটা স্কুল করে দিতে পারতাম তাহলে তোমার স্বপ্ন তোমার আশা পূরণ সম্ভব হতো।
1: আপনি ঠিকই বলেছেন,
5: নারীদের শিক্ষিত করতে না পারলে যে তাদের মধ্যে কোনো চেতনাবোধ আসবে না, আর যতদিন তাদের চেতনাবোধ জন্ম নেবে না ততদিন তারা মুক্ত হতে পারবে না। তারা নিজেদের পায়ে শেকল বাঁধা কয়েদি মনে করবে।
4: আমি যত শীঘ্র পারি তোমার জন্য একটা গার্লস স্কুল প্রতিষ্ঠার ব্যবস্থা করছি।
5: আপনি সত্যি বলছেন? এখানে গার্লস স্কুল প্রতিষ্ঠা করবেন?
4: হ্যাঁ গো হ্যাঁ, আমি আমার রুকু বেগমের জন্য সব করতে পারি।
2: হে বাংলার নারী, হে বাংলার নারী শোনো, তোমাদের মুক্তির জন্য, তোমাদের শিক্ষার জন্য এই ভাগলপুর স্কুল হবে, আর এই স্কুলই হবে নারী মুক্তির প্রথম পদক্ষেপ, নারী শিক্ষার সূতিকাগার।
4: রোকেয়া রোকেয়া দেখো, পত্রিকায় তোমার কবিতা ছাপা হয়েছে। বাহ কি সুন্দর কবিতা!
5: কই দেখি, দেন না একটু, দেন
4: এই দেখো। ধন্য রোকেয়া, তুমি ধন্য, তোমার সাহিত্য চর্চা দেখে আমি খুব অবাক হচ্ছি। তুমি যেমন গদ্য রচনা করছো তেমনি পদ্য, তুমি পারবে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। তোমার পদ্মরাগ মতিচুর অবরোধ বাসিনী গল্প পড়ে পাঠক মহল যেমন মুগ্ধ বিস্মিত হয়েছে আমিও অবাক হয়েছি।
5: আপনি বড্ড বেশি বাড়িয়ে বলছেন।
4: বাড়িয়ে বলছি তাই না?
5: বাড়িয়ে না তো কি,
4: আমার রুকু বেগম, বাড়িয়ে যদি বলবো তাহলে পাঠকের এই চিঠিগুলো কেন?
5: চিঠি?
4: হ্যাঁ, একের পর এক চিঠিতে তোমার সাহসিকতার জন্য প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছে, সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য স্বাগত জানিয়েছেন অনেকে।
5: পাঠক সমাজ মনে হয় সাহিত্যে কাঁচা, তাই না বুঝি প্রশংসা করেছেন?
4: হ্যাঁ তা হয়তো হতে পারে, কিন্তু পত্রিকার সম্পাদক মহোদয়রা কি সাহিত্যে কাঁচা বলতে চাও? তারাও যে তোমার লেখার প্রশংসায় পঞ্চমুখ।
5: তাই বুঝি।
4: তাহলে আর বলছে কি, ও ভালো কথা, তোমার জন্য একটা উপহার আছে।
5: উপহার আমার জন্য? কই দেখি দেখি।
4: আগে না, চোখ বন্ধ করো।
5: চোখ বন্ধ করতে হবে আবার?
4: হ্যাঁ চোখ বন্ধ করো, তারপর।
5: আচ্ছা ঠিক আছে, এই যে
4: চোখ বন্ধ করো, তারপর
5: এই যে, এই আমি চোখ বন্ধ করলাম।
4: চোখ খুলবে না কিন্তু?
5: আচ্ছা খুলবো না, ঠিক আছে, এবার দিন তো।
4: এবার হাত পাতো।
5: এই যে হাত পেতেছি।
4: এই নাও তোমার উপহার।
5: এ কি, টাকা? এত টাকা?
4: হ্যাঁ রোকেয়া, এখানে 10,000 টাকা আছে।
5: 10,000 টাকা?
4: তোমার স্কুল প্রতিষ্ঠার জন্য 10,000 টাকার ব্যবস্থা করেছি।
5: স্কুল প্রতিষ্ঠার জন্য আপনি আমাকে 10,000 টাকা দিচ্ছেন?
4: তুমি এই টাকা দিয়ে গড়ে তুলবে আমাদের স্বপ্নের স্কুল, সেখানে পড়ালেখা করবে এই গ্রামের মেয়েরা। ধর্মীয় গোরামি আর কুসংস্কার থেকে বেরিয়ে এসে তারা নিজেদের মুক্ত মানুষ মনে করবে।
5: আমি পারবো তো?
4: মাথা উঁচু করে প্রকৃত মানুষ হিসেবে বাঁচার অধিকার প্রতিষ্ঠা করবে তারা।
5: আপনি ঠিকই বলেছেন, অবহেলিত বঞ্চিত অজ্ঞ নারীরা একদিন জেগে উঠবে স্বমহিমায়। বিশ্বের অন্যান্য নারীদের মতো এরাও গর্বের সাথে বলবে আমরা নারী, কিন্তু ভীরু নয়, জ্ঞানের আলোয় আমরাও আলোকিত।

0: আমার দিন মনে হয় শেষ হয়ে এসেছে রোকেয়া, আমি আর বাঁচব না।
1: অমন কথা বলবেন না, দয়া করে অমন কথা বলবেন না, আপনার কিচ্ছু হয়নি, আপনি দেখবেন খুব শীঘ্রই ভালো হয়ে উঠবেন।
0: মিথ্যে আশ্বাস দিও না রুকু, এখানকার সব ডাক্তারই যখন আমার ভালো হওয়ার আশা ত্যাগ করেছে তখন
1: আপনি আপনি কিছু বলবেন না, আর আমি আমি কলকাতায় ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো আপনাকে, আপনাকে যে বাঁচতেই হবে, তা না হলে আপনার রুকু বেগমের স্বপ্ন যে পূরণ হবে না।
0: দেখো রোকেয়া, আমার চোখের দৃষ্টি শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে, ডায়াবেটিসটাও বেড়েছে, নানা রোগে বাসা বেঁধেছে আমার শরীর।
1: আপনি মিছি মিছি ভয় পাচ্ছেন, ডাক্তাররা তো ওষুধ দিয়েছেন, কদিন ঠিক মতো ওষুধ খেলে ভালো হয়ে যাবেন।
0: রুকু
1: বলুন,
0: কাছে এসো, আমার পাশে একটু বসো।
1: এই তো আমি,
0: তোমার তোমার হাত দুটো দাও, আমি না থাকলে তোমার খুব কষ্ট হবে, তাই না রুকু?
1: আপনি আপনি না থাকলে আপনার রুকু কি করে বাঁচবে বলুন, আপনি তো আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন, আপনি জানেন না
0: রুকু,
1: আপনি জানেন না একথা।
0: আমি আমি যদি স্কুল প্রতিষ্ঠা পর্যন্ত না বাঁচি,
1: না না এমন কথা বলবেন না আপনি,
0: কিন্তু তুমি তুমি তোমার স্বপ্ন থেকে পিছু হটবে না রুকু, শত কষ্ট হলেও তুমি মুসলিম নারীদের মুক্তির জন্য স্কুল প্রতিষ্ঠা করবে।
1: চুপ করুন আপনি, আপনার সব আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব, যে আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিব, একটু ঘুমানোর চেষ্টা করুন, একটু ঘুমানোর চেষ্টা করুন আপনি।
0: ঘুম যে আসে না রোকেয়া, নানান দুশ্চিন্তায় আমি যে ঘুমোতে পারি না।
1: ডাক্তার তো আপনাকে কম কথা বলতে বলেছে, আপনি আপনি একটু ঘুমিয়ে পড়ুন, এই তো এই তো আমি আপনার পাশেই আছি, সকালে সকালে আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হবে, আপনি ঘুমিয়ে পড়ুন।
0: রুকু

0: 1909 সালে স্বামী সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর মাত্র পাঁচ মাসের মাথায় বেগম রোকেয়া ভাগুরপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়ার এই দুঃসাহসিক কাজের জন্য মুসলমান সমাজ বিরূপ সমালোচনা শুরু করে। মেয়েরা থাকবে পর্দার আড়ালে, স্কুলে পড়ে তাদের লাভ কি? তৎকালীন সমাজপতিরা রোকেয়ার শিক্ষাকার্যে বাধা সৃষ্টি করতে থাকে। বহু প্রতিকূলতা কাটিয়ে মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে স্কুলের পথ চলা শুরু হয়। স্কুল প্রতিষ্ঠার এক বছর পর বেগম রোকেয়া ফলাফল প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
1: আপনারা চুপ করেন, চুপ করেন, সবাই চুপ করেন, বেগম রোকেয়া এখন বক্তব্য দেবে।
2: আসসালামু আলাইকুম। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত অভিভাবক বৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রীবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম ও স্নেহাশিস। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অত্র স্কুল মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে এক বছর আগে পথ চলা শুরু করে। আজ ওই সকল ছাত্রীদের প্রথম ফলাফল প্রদান করা হবে। আমার কাছে এটা একটা ঐতিহাসিক দিন। সম্মানিত অভিভাবকবৃন্দ, অনেকেই না জেনে বুঝে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা নাকি মুসলমান মেয়েদের অধর্মের পথে নিয়ে যাচ্ছি, পর্দা মানছি না। কিন্তু যেসব মহান ব্যক্তিগণ শিক্ষার ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন, তারাই জানেন আমরা কি করছি। আমরা বাংলা ইংরেজির পাশাপাশি উর্দু ফার্সি শিক্ষা দিচ্ছি। ছাত্রীরা যথারীতি আল্লাহ তাআলার ইবাদত করছে। এই অনুষ্ঠানে উপস্থিত কেউ কি বলতে পারবেন আমরা কোন বেশরা কিংবা অইসলামী কাজ করছি? আসুন আমরা সমালোচনা না করে সবাই আমাদের মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলি, অবরোধবাসী থেকে তাদের মুক্ত আকাশে বিচরণের সুযোগ করে দিই, সর্বক্ষেত্রে নারীর সম অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করি। আপনাদের আবারও সালাম, শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।

0: শরীরটা দিন দিন ভেঙে পড়ছে, মাঝে মধ্যে বুকেও প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে।
1: জানিনা
0: আল্লাহ তাআলা কতদিন আমাকে সময় দিবেন। দীর্ঘ প্রচেষ্টায় শাখা অর্থ সেন্ট মেমোরিয়াল গার্লস স্কুল এখন ছাত্রী সংখ্যা 114 জন, শিক্ষিকার সংখ্যাও বেড়েছে, এখনো বেশ কিছু কাজ বাকি, অনেক রাত হয়েছে, কাজটা শেষ করে ঘুমাবো। হে খোদা আমাকে শক্তি দাও, আমি যেন আমার অসমাপ্ত কাজ শেষ করে যেতে পারি, আমার স্বামীকে দেওয়া অঙ্গীকার রক্ষা করতে পারি। খোদা রক্ষা করতে পারে, রক্ষা করতে পারে।
2: প্রিয় শ্রোতা, 1932 সালে 9 ডিসেম্বর মুসলিম নারীবাদী লেখিকা সমাজকর্মী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নারী জাগরণের এই অগ্রদূত, আলোর দিশারী, পথ প্রদর্শক, অকুতোভয় কলম সৈনিক আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, আমাদের হৃদয়ে মেচে থাকবেন হাজার বছর ধরে। শ্রদ্ধা ভরে জাতি তাঁকে স্মরণ করবে।

এতক্ষণ বেগম রোকেয়া নাটকের অভিনয় শুনলেন। রচনা অশোক কুমার বিশ্বাস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাখাওয়াত হোসেন, শেখ সারাফত আলী দুলু, জহিরুদ্দিন, শেখ ইলিয়াস, আসাদ, শেখ আবিদুল্লাহ, মাওলানা এস এম আলমগীর হোসেন দুলাল, ঘটক কামরুল ইসলাম কাজল, বেগম রোকেয়ার ছোটবেলা চরিত্রে নুসরাত জাহান ঝুমুর, করিমনেসা সুলতানা রাজিয়া শিল্পী এবং বেগম রোকেয়ার চরিত্রে অভিনয় করেছেন উম্মে কুলসুম পলি। শব্দ সংযোজনা খন্দকার ওয়াহিদুজ্জামান, সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। রাহাতুন নেসা চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন কাবেরী মুস্তফা।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গতরাতে এক্সে এক পোস্টে তাকে শুভেচ্ছা বার্তা জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদীর ছবি সংবলিত কার্ড প্রকাশ করে এই শুভেচ্ছা বার্তার কথা তুলে ধরা হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তারেক রহমানের এই শুভেচ্ছা বার্তা দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই তাকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাকে গভীরভাবে মূল্যায়ন করছেন। উল্লেখ্য, গতকাল 76তম জন্মদিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শামসুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। সশস্ত্র সংঘাত, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রযুক্তিগত পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জলবায়ুজনিত চাপ এ পরিবর্তনের প্রধান কারণ। তিনি বলেন, এ পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চীনের বেইজিংয়ে 15-17 সেপ্টেম্বর অনুষ্ঠিত 13তম বেইজিং শিয়াংশান ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামের চতুর্থ প্লেনারি অধিবেশনে দ্য রোল অ্যান্ড ভিশন অব ডেভেলপিং কান্ট্রিজ শীর্ষক আলোচনায় বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 3-4 মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদের আরও 4টি কূপ থেকে প্রায় 67.5 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি 8.26% নেমে এসেছে। এটি গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিও 7% ঘরে নেমে আসায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যচাপ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.32%। এক মাসের ব্যবধানে তা কমে 0.6% এসেছে। এর আগে জুনে মূল্যস্ফীতি ছিল 9.16% এবং মে মাসে 9.42%। ফলে মে মাসের তুলনায় 3 মাসে মূল্যস্ফীতি কমেছে 1.16%। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অপব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এআই ব্যবহার করে ডিপ ফেক তৈরি করে মানুষকে হয়রানিসহ নানা ধরনের অপব্যবহার, এমনকি শিশুদের লক্ষ্য করেও অপতৎপরতা চালানোর ঘটনায় সমাজে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এ নিয়ে বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছে, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেও এআই ব্যবহার করা হচ্ছে। দেশে বিদেশে স্বার্থান্বেষী মহল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এআই ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট সংবাদ, মতামত ও ছবি প্রচার করছে। এআই এর অপব্যবহার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ লক্ষ্যে সেপ্টেম্বর অক্টোবর 2026 প্রান্তের জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী 31 অক্টোবর রাত 11:59 পর্যন্ত ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন করা যাবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে 16 সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করছে। সবশেষ হামলায় তিনটি শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। সৌদি আরব জানায় একটি হুতি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে হুতিরা পবিত্র মক্কা নগরীতে হামলার কথা অস্বীকার করেছে। ইতালি জানায় তারা বাব আল মান্দেব প্রণালীতে চলাচলকারী তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন করবে। প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো বলেন, ইতালি নিরপেক্ষভাবে কাজ করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: এতক্ষণ বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনবেন।

روز حشر شفاعتر کھلی دوار سب منوشر সেরা মানুষ নবীজি আমার।

সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জ্বেলে দাও, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। সব মানুষের

আল্লাহ ছাড়া ত্রিভুবন।

শান্তি পাওয়া যায় না মনে।

0: এতক্ষণ আল্লাহ পাকে শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মাওলানা কারি ইকরামুল কবির।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: প্রিয় শ্রোতা, ইসলামের সুমহান শিক্ষা অর্জনের লক্ষ্যে যারা যেখানে বসে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। শুরু করছি আপনাদেরই প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে বাংলাদেশ বেতার অ্যাপসটি ইনস্টল করে শোনা যাবে বেতারের সকল অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনব পবিত্র কোরআন ও আরবি শিক্ষার আসর। এই আসরে উপস্থিত হয়েছেন আমাদের যেসব শিক্ষার্থী, প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হব। ছোট্ট বন্ধুরা, একে একে তোমাদের নাম বলো।
3: আমার নাম নোমান বিন ইলিয়াস।
4: আমার নাম মোহাম্মদ শেখ আব্দুর রহমান।
5: আমার নাম মোহাম্মদুল্লাহ।
6: আমার নাম মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ।
1: ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো?
7: আলহামদুলিল্লাহ,
8: আমরা ভালো আছি।
1: আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় শ্রোতা, কোরআন আল্লাহর কিতাব ও শ্রেষ্ঠ গ্রন্থ, এর আয়াতসমূহ তেলাওয়াত করাও ইবাদত। এটি মানুষের যাবতীয় কল্যাণের উৎস। পবিত্র কোরআন শিক্ষা করা মুসলিম জীবনের সবচেয়ে বড় ইবাদত ও সৌভাগ্যের বিষয়। কোরআন শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় লাভ করে, সঠিক পথের দিশা পায় এবং দুনিয়া ও আখিরাতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা অর্জন করে। এটি মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত জীবন বিধান ও রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন কাউকে কোনো ভালো কাজের পথ দেখিয়ে দেয়, সে ব্যক্তি কাজটি করে সে সওয়াব পাবে। যে তাকে এর পথ দেখিয়ে দিল, সেও অনুরূপ সওয়াব লাভ করবে। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 5131। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে ও অন্যকে শিখায়। এ কোরআনই তো একমাত্র গ্রন্থ যার শাব্দিক পাঠ ও ইবাদত, তা বুঝে হোক কিংবা না বুঝে, রয়েছে তেলাওয়াতের প্রতিটি হরফে হরফে নেকি লাভের ঘোষণা। তাও এক এক হরফে 10টি করে। কোরআনের যে একটি হরফ পাঠ করল, তার জন্য রয়েছে একটি নেকি, আর একটি নেকি 10টি নেকির সমান। জামে তিরমিজি, হাদিস নম্বর 2000

0: আলাইহিসসালাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনে একটি অক্ষর পড়বে ওহার বিনিময়ে সে একটি নেকি লাভ করবে এবং একটি নেকির সব দশ নেকির সমান হবে। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর, প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি দান করবেন। শ্রোতা বন্ধুরা, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি। কোরআন তেলাওয়াতের সময় মাখরাজ সমূহ সঠিকভাবে উচ্চারণ না করলে বা তাজবীদের নিয়ম সমূহ পরিপূর্ণভাবে অনুসরণ না করলে অনেক সময় আয়াতের মর্ম পরিবর্তন হয়ে যায়, যাতে পাপ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব ধীরে সুস্থে ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জরুরি। যেমন আল্লাহ তাআলা বলেন, আর কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে সৌন্দর্য মণ্ডিত পন্থায়, সূরাতুল মুজাম্মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কণ্ঠস্বরের দ্বারা কোরআনকে সৌন্দর্য মণ্ডিত করো, কেননা সুমধুর কণ্ঠস্বর কোরআনের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন যে তোমরা কোরআনুল কারীমকে তাজবীদ সহকারে শুদ্ধভাবে তেলাওয়াত করো। আর তাজবীদ হলো মখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পোর, বারিক, অকফ, ইয়াদার সাথে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদেরকে তাজবীদ সহকারে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মখরাজ নিয়ে। জিব্বা থেকে দশটি মাখরাজ ও আঠারোটি হরফ উচ্চারিত হয়। আমরা কণ্ঠনালী থেকে তিনটি মাখরাজ ও ছয়টি হরফ পড়েছি। কণ্ঠনালী থেকে তিনটি মাখরাজ, কণ্ঠনালী শুরু থেকে হামজা হা,
1: হামজা হা,
0: হামজা হা,
1: হামজা হা।
0: কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন হা,
1: আইন হা।
0: কণ্ঠনালীর শেষ ভাগ হইতে ঐন খ,
1: ঐন খ।
0: তাহলে আমরা কণ্ঠনালী থেকে তিনটি মাখরাজ ও ছয়টি হরফ পড়েছি। এখন আমরা চার নম্বর মাখরাজ থেকে ছয় নম্বর মাখরাজ পর্যন্ত পড়ব। তো আমাদের চার নম্বর মাখরাজ থেকে ছয় নম্বর মাখরাজের যে নিয়মগুলো, জিব্বা থেকে দশটি মাখরাজ ও আঠারোটি হরফ, জিব্বা থেকে যে দশটি মাখরাজ ও আঠারোটি হরফ আছে, এখান থেকে আমরা তিনটি মাখরাজ পড়ব। তো চার নম্বর মাখরাজ হল জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ উচ্চারিত হয়। কোন হরফ?
1: কফ,
0: কফ,
1: কফ,
0: কফ,
1: কফ।
0: পাঁচ নম্বর মাখরাজ, জিব্বার গোড়া থেকে আমরা কফ দিয়ে একটা উদাহরণ দেব, যেমন ইকরা,
1: ইকরা,
0: ইকরা,
1: ইকরা,
0: ইকরা,
1: ইকরা,
0: আকরাবু,
1: আকরাবু,
0: আকরাবু,
1: আকরাবু,
0: আকরাবু,
1: আকরাবু,
0: আল হক,
1: আল হক।
0: পাঁচ নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ উচ্চারিত হয়।
1: কাফ,
0: বলো
1: কাফ,
0: আবার বলো
1: কাফ,
0: কাকিকু,
1: কাকিকু,
0: কাকিকু,
1: কাকিকু,
0: আক,
1: আক,
2: আক,
0: আক,
1: আক,
0: ইক,
1: ইক,
0: উক,
1: উক।
0: এখন আমরা একটা উদাহরণ দেব, আক লাল্লামা,
1: কল্লা সায়ালামুন,

0: ৬ নম্বর মাখরাজ জিহবার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম
1: জিম
0: শিন
1: শিন
0: ইয়া
1: ইয়া।

0: شاشيشو
1: بشرى
0: بشرى
1: بشرى
0: بشرى
1: بشرى
0: بشرى
1: يا
0: يا

0: আমরা 6 নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছি। কোরআন শিক্ষার আসর আজ এ পর্যন্ত। অনুষ্ঠানে এখন ব্যবহারিক আরবি ভাষা শিক্ষায় আরবি ভাষার ব্যবহার শিখব। এই আসরে আমরা কিছু শব্দ ও তার ব্যবহার নিয়ে আলোচনা করব। ফিরাশন মানে একটি বিছানা। ফিরাশন মানে কি?
1: একটি বিছানা।
0: আবার বলো,
1: একটি বিছানা।
0: ফিরাশন মানে কি?
1: একটি বিছানা।
0: কমিশন মানে একটি জামা। কমিশন মানে কি?
1: একটি জামা।
0: কমিশন মানে
1: একটি জামা।
0: লিবাসুন মানে কি?
1: একটি পোশাক।
0: মিন্দিলুন মানে কি?
1: একটি রুমাল।
0: বিসাদাতুন মানে কি?
1: একটি বালিশ।
0: কলানসুয়াতুন মানে কি?
1: একটি টুপি।
0: ইমামাতুন
1: একটি পাগড়ি।
0: একটি
2: পাগড়ি।
0: একটি কি?
2: পাগড়ি।
0: পাগড়ি। তাহলে আমি এখন নোমানের কাছে জিজ্ঞেস করব। নোমান বলো তো, ফিরাশন মানে কি?
2: একটি বিছানা।
0: আব্দুর রহমান বলো তো, ফিরাশন মানে কি?
3: একটি বিছানা।
0: মোহাম্মদুল্লাহ বলো তো, ফিরাশন মানে কি?
4: একটি বিছানা।
0: মুসাদ্দিক বিল্লাহ তুমি বলো, কমিশন মানে কি?
1: একটি জামা।
0: কমিশন মানে কি?
2: একটি জামা।
0: একটি জামা। নোমান যদি আমি জিজ্ঞেস করি, নোমান কমিশন মানে কি?
2: একটি জামা।
0: আব্দুর রহমান কমিশন মানে?
3: একটি জামা।
0: মোহাম্মদুল্লাহ কমিশন মানে কি?
4: একটি জামা।
0: আচ্ছা, মুসাদ্দিক বিল্লাহ তুমি বলো তো, লিবাসুন মানে কি?
1: একটি পোশাক।
0: এখন যদি আমি বলি তোমার পোশাকের আরবিটা কি হবে?
1: লিবাসুন।
0: লিবাসুন, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে আব্দুর রহমান তুমি বলো তো, তোমার পোশাকের আরবিটা কি হবে?
3: লিবাসুন।
0: নোমান বলো তো, তোমার পোশাকের আরবিটা কি হবে?
2: লিবাসুন।
0: মাশাআল্লাহ, সুন্দর। মোহাম্মদুল্লাহ বলো তো, তোমার পোশাকের আরবিটা কি হবে?
4: লিবাসুন।
0: লিবাসুন, মাশাআল্লাহ। তাহলে এখন আমরা আরেকটা শব্দ বলবো, এই শব্দটার হচ্ছে কলানসুয়াতুন। কলানসুয়াতুন মানে কি?
1: একটি
3: টুপি।
0: একটি
1: টুপি।
0: একটি
1: টুপি।
0: নোমান বলো তো, কলানসুয়াতুন মানে কি?
2: একটি টুপি।
0: আব্দুর রহমান বলো তো, কলানসুয়াতুন মানে কি?
3: একটি টুপি।
0: মোহাম্মদুল্লাহ বলো তো, কলানসুয়াতুন মানে কি?
4: একটি টুপি।
0: এখন যদি মুসাদ্দিক বিল্লাহরে আমি জিজ্ঞেস করি, মুসাদ্দিক বিল্লাহ তোমার মাথায় যে টুপিটা আছে, এই টুপিটার আরবি কি হবে?
1: কলানসুয়াতুন।
0: কলানসুয়াতুন। যদি আমি মুসাদ্দিক বিল্লাহকে বলি ইহা একটি টুপি, এর আরবিটা কি হবে?
1: হাদিহি কলানসুয়াতুন।
0: হাদিহি
1: কলানসুয়াতুন।
0: কলানসুয়াতুন, ইহা একটি
1: টুপি।
0: টুপি। আব্দুর রহমান তুমি বলো তো, ইহা একটি টুপি, এর আরবিটা কি হবে?
3: হাদিহি কলানসুয়াতুন।
0: ইহা একটি
3: টুপি।
0: হাদিহি কলানসুয়াতুন। মোহাম্মদুল্লাহ এর বাংলাটা কি হবে?
4: এটা একটি টুপি।
0: নোমান তুমি বলো তো, তোমার মাথায় যে টুপিটা আছে, এর আরবি কি হবে?
2: কলানসুয়াতুন।
0: কি হবে?
2: কলানসুয়াতুন।
0: কলানসুয়াতুন। আর কলানসুয়াতুন মানে একটি টুপি। মুসাদ্দিক বিল্লাহ, হাজি হাজিহি ইমামাতুন,
1: ইহা একটি পাগড়ি।
0: পাগড়ি। আব্দুর রহমান বলো তো, হাজিহি ইমামাতুন এর অর্থ কি?
3: এটা একটি পাগড়ি।
0: ইটা বা ইহা একটি
1: পাগড়ি।
0: পাগড়ি। তাহলে আমরা যে শব্দগুলো শিখলাম, ফেরাশুন মানে একটি বিছানা, কামিসুন মানে একটি জামা, লিবাসুন মানে একটি পোশাক, মিন্দিলুন মানে একটি রুমাল, বিসাদাতুন মানে একটি বালিশ, কলানসুয়াতুন মানে একটি টুপি, ইমামাতুন মানে একটি পাগড়ি, হিজাউন মানে একটি জুতা। হিজাউন মানে কি? একটি জুতা। এখন আমরা এখানে হাজা ফেরাশুন, ইহা একটি বিছানা। হাজা ফেরাশুন, ইহা একটি
2: বিছানা।
0: হাজা ফিরাশুন, ইহা একটি বিছানা। আব্দুর রহমান বলো,
3: ইহা একটি বিছানা।
0: মোহাম্মদুল্লাহ বলো, হাজা ফিরাশুন,
4: ইহা একটি বিছানা।
0: হাজা কামিসুন,
1: ইহা একটি জামা।
0: জামা। নোমান বলো, হাজা কামিসুন,
2: ইহা একটি জামা।
0: হাজিহি বিসাদাতুন। মুসাদ্দিক বিল্লাহ,
1: ইহা একটি বালিশ।
0: একটি বালিশ। হাজা হিজাউন,
1: ইহা একটি জুতা।
0: জুতা, মাশাআল্লাহ। এসো আরবি শিখি আজ এ পর্যন্ত। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব ইসলামের দৃষ্টিতে অধীনস্থদের প্রতি আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা করছেন মাওলানা হাফিজুর রহমান।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মানুষের প্রাপ্য অধিকার প্রদান ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। মর্যাদার দিক দিয়ে ইসলামে ধনী গরিব সবাই সমান। জানমালের নিরাপত্তার অধিকার একই। মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ বাক স্বাধীনতা সবার ক্ষেত্রে এক। একটি প্রতিষ্ঠান বা সংগঠনে বহু মানুষ একত্রে কাজ করেন, কেউ থাকেন প্রধান আর কেউ থাকেন অধীন, কেউ মালিক কেউ কর্মচারী। উভয় প্রকারের মানুষের সঙ্গে সুন্দর ও সম্মানজনক ব্যবহারের নির্দেশ দিয়েছে ইসলাম। রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের আদর্শ হল কাজের লোকদের সঙ্গে অত্যন্ত স্নেহপূর্ণ ও মানবিক আচরণ করা। তারা বড় ধরনের কোনো ভুল করে বসলে মমতার সঙ্গে সতর্ক করে শুধরে দিতে হবে, আর ছোট ভুল প্রকাশ পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। বিখ্যাত সাহাবি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 10 বছর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের ঘরের ও বাইরের নানা কাজ করেছেন। তার সঙ্গে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল সে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমি মদিনায় 10 বছর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের খেদমত করেছি। আমি ছিলাম অল্প বয়স্ক বালক, আমার সব কাজ রসুলের মর্জি মাফিক হতো না, কিন্তু এই দীর্ঘ সময় তিনি কখনো আমাকে ধমক দেননি এবং বলেননি যে এটা কেন করেছো বা এটা কেন করনি। ইসলামের শিক্ষা হচ্ছে তাদেরকেও নিজেদের মানের খাবার ও পোশাক প্রদান করা। হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তোমাদের ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, অতএব তোমরা যা খাও তাদেরকেও তা খাওয়াও, আর তোমরা যা পরো তাদেরকেও তা পরিধান করাও। তাদেরকে সাধ্যাতীত কোনো কাজের আদেশ করো না, যদি করেই থাকো তবে তাদেরকে সহযোগিতা করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো সামনে তার সেবক খাবার পরিবেশন করে, তখন সে যদি সেবককে সঙ্গে বসাতে না পারে তাহলে এক লোকমা বা দুই লোকমা যেন তার হাতে তুলে দেয়, কেননা খাবার তৈরির কষ্ট কেলে সেই সহ্য করেছে। মানুষের জীবিকা নির্বাহের প্রয়োজনে কোনো না কোনো ভাবে কারো অধীনে চাকরি করার প্রয়োজন হয়। এ অবস্থায় যিনি ওই অফিসের বা প্রতিষ্ঠানের মালিক অনেক সময় অধীনস্থদের সাথে খারাপ আচরণ করে থাকেন। বেশি কাজ করিয়ে নিয়ে কম পারিশ্রমিক দেয়া, শারীরিক ও মানসিক নির্যাতন, বিনা কারণে বেতন দিতে দেরি করা বা ঘোরানো ইত্যাদি আজকাল খুব সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এবার আসুন আমরা অধীনস্থ বিষয়টি বুঝে নিই। অধীনস্থ বললে সাধারণত চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের অধীনে যারা কাজ করেন তাদেরকে বুঝি, কিন্তু অধীনস্থ শব্দটি আসলে ব্যাপক অর্থ প্রদান করে। পিতামাতার অধীনে তাদের সন্তান সন্ততি, স্বামীর অধীনে স্ত্রী, শিক্ষকের অধীনে শিক্ষার্থী, অফিস প্রধানের অধীনে কর্মচারী, রাজনৈতিক নেতাদের অধীনে কর্মী, কাজের লোকেরাও আমাদের মতোই মানুষ, তাই তাদের মানবীয় দুর্বলতাগুলো মেনে নেওয়া উচিত ও ভুল হয়ে গেলে ক্ষমা করা উচিত। একবার এক সাহাবি এসে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আমি আমার কাজের লোককে কতবার ক্ষমা করব? রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। সাহাবি আবার জিজ্ঞাসা করলেন, তারপর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন 70 বার। অধীনস্থ লোকদের সঙ্গে আমাদের আচরণ যদি রসুল সাল্লু আলাইস্লামের আদর্শ অনুযায়ী ভালোবাসার আচরণ হয় তাহলে এদের মুখে হাসি ফুটবে আর এদের খুশিতে হেসে উঠবে আমাদের সমাজ ও চারপাশ। ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলহি বলেন, যে ব্যক্তি আল্লাহর বান্দাদের প্রতি কোমলতা প্রদর্শন করে আল্লাহও তার প্রতি কমল হন, যে তাদের প্রতি দয়া করে আল্লাহও তার প্রতি দয়া করেন, যে তাদের প্রতি অনুগ্রহ করে তিনিও তার উপর অনুগ্রহ করেন, যে তাদেরকে দান করে তিনিও তাকে দান করেন, যে তাদেরকে উপকার করে তিনিও তাকে উপকৃত করেন, যে তাদের দোষ ত্রুটি গোপন রাখে তিনিও তার দোষ ত্রুটি ঢেকে রাখেন। মোট কথা, কোন ব্যক্তি আল্লাহর সৃষ্টিকুলের সাথে যেমন আচরণ করে দুনিয়া ও আখেরাতে আল্লাহও তার সাথে সেইরূপ আচরণ করেন। সুতরাং সৃষ্টিকুলের সাথে বান্দার ব্যবহারের মাত্রা অনুযায়ী তার প্রতি আল্লাহর ব্যবহারের ধরন নির্ণীত হয়। হাবিব আবু মোহাম্মদ রহমতুল্লাহ আলহি বলেন, নিশ্চয়ই মানুষের অন্যতম সৌভাগ্যবান হল সেই ব্যক্তি যার মৃত্যুর সাথে সাথে তার পাপগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। আমিও এমনই একটি মৃত্যু কামনা করি যে মৃত্যুর মাধ্যমে আমার সাথে এই দুনিয়ার সকল লেনদেন শেষ হয়ে যায়। আমার জানাজার নামাজে কোনো পাওনাদার উপস্থিত হবে না। হাশরের ময়দানে যখন আমার হিসাব নেওয়া হবে তখন কেউ এসে বলবে না, এই ব্যক্তি আমার অমুক হক নষ্ট করেছে। আমি যেন সেদিন আল্লাহকে বলতে পারি, আমি দুনিয়ার বুকে মানুষের প্রতি ইহসান করেছি, আজ আমি আপনার ইহসানের প্রত্যাশী। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: সব শেষে থাকছে মাসআলা মাসাইল নিয়ে সাজানো আপনাদের পাঠানো জিজ্ঞাসার জবাব দান পর্ব। জবাব দিচ্ছেন মুফতি উবাইদুল্লাহ।
6: সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল হাকিম ফুলতলা খুলনা থেকে। আমি ঢাকায় পড়াশোনা করি, আমার বাড়ি খুলনার ফুলতলায়। ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় গোপালগঞ্জ সদরে জোহর নামাজ আদায় করি। মুসাফির হওয়ার কারণে কসর করি। বাড়িতে পৌঁছে দেখি তখনও জোহরের নামাজের অক্ত বাকি আছে। আমি জানতে চাচ্ছি এক্ষেত্রে মুকিম হওয়ার পর কি জোহরের নামাজ পুনরায় চার রাকাত পড়তে হবে?
6: প্রিয় শ্রোতা, না, আপনাকে মুকিম হওয়ার পর ওই নামাজ পুনরায় পড়তে হবে না, কেননা মুসাফির অবস্থায় কোনো নামাজ কসর আদায় করার পর ওই অক্তের মধ্যে মুকিম হয়ে গেলেও তা পুনরায় পড়ার বিধান নেই।
0: প্রশ্ন করেছেন মোসাম্মদ মাহবুবা নাজিরপুর পিরোজপুর থেকে। ব্যস্ততার কারণে গতকাল আমার মাগরিবের নামাজ পড়তে বিলম্ব হয়ে যায়। নামাজে দাঁড়ানোর সময় সন্দেহ হয় যে মাগরিবের অক্ত বাকি আছে, মাগরিবের অক্ত বাকি আছে না এশার অক্ত শুরু হয়ে গেছে। তখন এমন সন্দেহ নিয়ে এ নিয়তে নামাজ পড়লাম যে আজকের মাগরিবের নামাজ আদায় করছি। নামাজ শেষে খোঁজ নিয়ে জানতে পারলাম নামাজে দাঁড়ানোর আগেই মাগরিবের অক্ত শেষ হয়ে গেছে। হযরতের নিকট প্রশ্ন হল, এমন সন্দেহ নিয়ে এভাবে আদায়কৃত নামাজ কি সহি হয়েছে?
6: আপনার নামাজ আদায়ের সময় অক্ত থাকা না থাকার ব্যাপারে সন্দেহ থাকলেও যেহেতু ওই দিনের মাগরিবের নিয়তেই তা পড়েছেন, তাই আপনার নামাজ সহি হয়েছে। তবে তা যেহেতু অক্ত চলে যাওয়ার পর সম্পন্ন হয়েছে, তাই তা কাজা হিসাবে আদায় হয়েছে, এটা কাজার মধ্যে গণ্য হয়ে যাবে, কাজী এই নামাজ আপনার হয়ে গেছে।
0: প্রশ্ন করেছেন মোসাম্মদ হাবিবা বাগেরহাট থেকে। কিছুদিন আগে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে দেখি সে ছাগলের চামড়া শুকিয়ে একটি জায়নামাজ বানিয়েছে। তা দেখে আমার খুব পছন্দ হয়। আমার ইচ্ছা যে আমি যে আকিকা করব তার চামড়া দ্বারা জায়নামাজ বানিয়ে নামাজ আদায় করার জন্য ব্যবহার করব। এটি কি আমার জন্য জায়েজ হবে? জানালে উপকৃত হব।
6: বোন হাবিবা, হ্যাঁ, আপনার আকিকার পশুর চামড়া আপনি ব্যবহারের জন্য জায়নামাজ বানাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আকিকা করার পরে সেই পশুর চামড়া আপনি নিজে জায়নামাজ হিসাবে ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না।
0: প্রশ্ন করেছেন মোহাম্মদ তামিম বরিশাল থেকে। আমরা কয়েকজন বন্ধু আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। খাবারের দস্তরখানে এক বন্ধু আমার প্লেটে গরুর গোশত তুলে দেওয়ার ব্যাপারে অনেক জোরাজোরি করে। তখন আমি বলে ফেলি, আল্লাহর কসম, আমি গোশত খাব না। আমার কসম দ্বারা উদ্দেশ্য ছিল ওই সময় আমাকে জোর করে যে গোশত খাওয়াতে চাচ্ছিল তার ব্যাপারে কসম করা, কিন্তু আমার ব্যবহৃত বাক্যটি যেহেতু ব্যাপক ধরনের ছিল, তাই আমার সংশয় হচ্ছে যে আগামীতে যে কোনো সময় গোশত খেলেও কসম ভঙ্গ হবে কিনা, দয়া করে বিষয়টি জানিয়ে বাধিত করবেন।
6: প্রিয় শ্রোতা মোহাম্মদ তামিম, আপনার প্রশ্নের বর্ণনা অনুযায়ী আল্লাহর কসম আমি গোশত খাব না কথাটি ব্যাপক শব্দে বললেও এর দ্বারা যেহেতু আপনার উদ্দেশ্য ছিল কেবল সে সময়ই গরুর গোশত না খাওয়া, অর্থাৎ ওই মজলিসে ওই গরুর গোশত যেটা নিয়ে আপনাকে পীড়াপিড়ি জোরাজুরি করা হচ্ছে, কেবলমাত্র ওই গোশতকে কেন্দ্র করেই আপনি বলেছেন আল্লাহর কসম খাব না। পরবর্তীতে গরুর গোশত খাবেন না বা অন্য কোনো হালাল পশুর গোশত খাবেন না এমন উদ্দেশ্য আপনার ছিল না, তাই পরবর্তীতে হালাল কোনো পশুর গোশত খেলে বা গরুর গোশত খেলে আপনার কসম ভঙ্গ হবে না, কাজী পরবর্তীতে আপনি গরুর গোশত বা অন্য কোনো হালাল প্রাণীর গোশত খেতে পারবেন।
0: প্রশ্ন করেছেন মোহাম্মদ আয়াতুল্লাহ বাগেরহাট কচুয়া থেকে। আমাদের এলাকায় এক লোক মারা যান, আমি তার জানাজায় শরিক হই। আমি জুতা খুলে জুতার উপর দাঁড়াই, তখন আমার পাশের এক মুরব্বী বললেন, জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয় না, মাটির উপর দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। জানার বিষয় হল ওই মুরব্বীর কথা কি ঠিক?
6: জুতার উপরের অংশে নাপাকি না থাকলে জুতার উপরে দাঁড়িয়ে জানাজা নামাজ পড়তে কোনো সমস্যা নেই, কিন্তু জুতার উপরের অংশে নাপাক থাকলে জুতা খুলে খালি পায়ে দাঁড়াতে হবে। যদি জুতার উপরে এবং নিচে পুরো জুতা পবিত্র থাকে এবং যে জায়গায় দাঁড়িয়ে আপনি জানাজা পড়ছেন সেই স্থানটাও পবিত্র হয়, তাহলে জুতা পরেও জানাজার নামাজ পড়া জায়েজ আছে।
0: প্রশ্ন করছেন মোহাম্মদ বাহাদুর ডুমুরিয়া খুলনা থেকে। আমি একটি মোবাইল কিনি, এরপর আমি জানতে পারি মোবাইলটি অন্য এক ব্যক্তির, যা বিক্রেতা তার থেকে চুরি করেছে। তারপর আমি বিক্রেতার কাছে মোবাইলটি ফেরত দিয়ে এর মূল্য চাই, কিন্তু ওই লোক রাজি হচ্ছে না। এখন আমি জানতে চাই এখন আমার করণীয় কি? ওই লোক যদি মোবাইল ফেরত না নেয় তাহলে কি আমি তা ব্যবহার করতে পারবো?
6: চমৎকার প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু মোহাম্মদ বাহাদুর। মোবাইলটি যেহেতু চুরিকৃত মোবাইল, তাই তা ব্যবহার করা আপনার জন্য বৈধ হবে না। আপনি জেনে শুনে চুরিকৃত মোবাইল ব্যবহার করবেন এটা ঠিক নয়। এক্ষেত্রে বিক্রেতা মোবাইল ফেরত না নিলেও আপনার জন্য ব্যবহার করা ঠিক হবে না, শরীয়ত সম্মত হবে না। আর আপনি যেহেতু মোবাইলের মালিককে চেনেন, আপনি জানেন এই মোবাইলের প্রকৃত মালিককে, তাই এই মোবাইলের আসল মালিকের কাছে মোবাইলকে পৌঁছে দিতে হবে। এবং এক্ষেত্রে বিক্রেতার দায়িত্ব হল মোবাইলের মূল্য দিয়ে দেওয়া, কারণ তিনি অন্যের সম্পদ চুরি করে, অন্যের বস্তু চুরি করে বিক্রি করেছেন, এই বিক্রিকৃত অর্থ তার জন্য ভোগ করা ঠিক নয়। আর যদি সে ফেরত না দেয় তাহলে সে গুনাহগার হবে। তবে আপনার জন্য করণীয় হবে আপনি জেনে শুনে চুরিকৃত মোবাইল ক্রয় করবেন না।
0: প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ডেমরা ঢাকা থেকে। আমি আমার খালাতো ভাইকে 5 লক্ষ টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করতে বলি, তার সাথে এভাবে চুক্তি করিয়ে বছর শেষে লাভ লোকসান হিসাব করে যা লাভ হবে তার 45% আমি নেব আর 55% তুমি নেবে। আর যেহেতু সংসার চালানোর জন্য তোমার টাকা প্রয়োজন, তাই প্রতি মাসে তুমি 8,000 টাকা বেতন হিসাবে নেবে। এভাবে আমরা ব্যবসা শুরু করব। এমন সময় একজন বলল, আমার খালাতো ভাইয়ের জন্য প্রতি মাসে 8,000 টাকা বেতন নির্ধারণের কারণে নাকি আমাদের ব্যবসা চুক্তি শরিয়াত সম্মত হয়নি, বিষয়টির সমাধান জানিয়ে বাধিত করবেন।
6: সম্মানিত শ্রোতা মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, অনেক অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর হলো, আপনার জন্য 45% আর আপনার খালাতো ভাইয়ের জন্য 55% লভ্যাংশ নির্ধারণ করার চুক্তি সহিহ আছে, শরীয়ত সম্মত আছে, কিন্তু আপনার খালাতো ভাইয়ের জন্য মাসিক বেতন ধার্য করা সহিহ হয়নি, কারণ এক পক্ষের পুঁজি আর অপর পক্ষের শ্রম আছে, এমন কারবারে কোনো পক্ষের জন্য নির্ধারিত কিছুর শর্ত করা শরীয়ত সম্মত নয়। তবে এ কারণে আপনার মূল চুক্তিটি বিনষ্ট তথা ফাসেদ হয়ে যায়নি, সুতরাং এই চুক্তি অনুযায়ী ব্যবসা করলে আপনার খালাতো ভাই তার শ্রমের বিনিময়ে শুধু ধার্যকৃত লভ্যাংশই পাবেন। প্রতি মাসে 8,000 টাকা করে যে বেতন পাওয়ার কথা ছিল এটা তিনি পাবেন না।
0: আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম আজ এ পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রত্যাশা সবসময়। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত জানিয়ে চিঠি লিখতে পারবেন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা। এছাড়া আমাদের ইমেইল করতে পারেন এই ঠিকানায় sirtul@gmail.com। মহান আল্লাহাক আমাদের সবাইকে দিনের সরল সঠিক পথে পরিচালনা করুন এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু।
7: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করলেন মাওলানা কারি ইকরামুল কবির, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গত রাতে এক্সে এক পোস্টে তাঁকে শুভেচ্ছা বার্তা জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদীর ছবি সংবলিত কার্ড প্রকাশ করে এই শুভেচ্ছা বার্তার কথা তুলে ধরা হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তারেক রহমানের এই শুভেচ্ছা বার্তা দেওয়ার আধা ঘণ্টার মধ্যে তাকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাকে গভীরভাবে মূল্যায়ন করছেন। উল্লেখ্য, গতকাল 76তম জন্মদিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শামসুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। সশস্ত্র সংঘাত, ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রযুক্তিগত পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জলবায়ুজনিত চাপ এ পরিবর্তনের প্রধান কারণ। তিনি বলেন, এ পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলো নিরাপত্তা, সমৃদ্ধি ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। চীনের বেইজিংয়ে 15-17 সেপ্টেম্বর অনুষ্ঠিত 13তম বেইজিং শিয়াংশান ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামের চতুর্থ প্লেনারি অধিবেশনে দ্য রোল অ্যান্ড ভিশন অব ডেভেলপিং কান্ট্রিজ শীর্ষক আলোচনায় বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 3-4 মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদের আরও 4টি কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি 8.26% নেমে এসেছে। এটি গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিও 7% ঘরে নেমে আসায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যচাপ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.32%। মাসের ব্যবধানে তা কমেছে 0.6%। এর আগে জুনে মূল্যস্ফীতি ছিল 9.16% এবং মে মাসে 9.42%। ফলে মে মাসের তুলনায় 3 মাসে মূল্যস্ফীতি কমেছে 1.16%। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অপব্যবহারের নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এআই ব্যবহার করে ডিপ ফেক তৈরি করে মানুষকে হয়রানি সহ নানা ধরনের অপব্যবহার, এমনকি শিশুদের লক্ষ্য করেও অপতৎপরতা চালানোর ঘটনায় সমাজে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এ নিয়ে বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেও এআই ব্যবহার করা হচ্ছে। দেশে বিদেশে স্বার্থান্বেষী মহল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি লক্ষ্যে এআই ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট সংবাদ, মতামত ও ছবি প্রচার করছে। এআই এর অপব্যবহার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌম নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ লক্ষ্যে সেপ্টেম্বর অক্টোবর 2026 প্রান্তের জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী 31 অক্টোবর রাত 11:59 পর্যন্ত এই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন করা যাবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে 16 সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অথবা এর আগের 1 বছরের মধ্যে হতে হবে। একজন শিক্ষার্থী এ অনুদানের জন্য একবারই আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণীতে ন্যূনতম 60% নম্বর পেতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ 5-এর ক্ষেত্রে ন্যূনতম 3.50 এবং স্নাতক ও সমমান পর্যায়ে জিপিএ 4-এর ক্ষেত্রে ন্যূনতম 3.00 প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করতে হবে। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। সবশেষ হামলায় তিনটি শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। সৌদি আরব জানায় একটি হুতি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে হুতিরা পবিত্র মক্কা নগরীতে হামলার কথা অস্বীকার করেছে। ইতালি জানায় তারা বাব আল মান্দে প্রণালীতে চলাচলকারী তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় যুদ্ধ জাহাজ মোতায়েন করবে। প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেতো বলেন, ইতালি নিরপেক্ষভাবে কাজ করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে জনপ্রিয় ছায়াছবি গান। প্রথমে শোনাব নরম নরম ছবির গান, মিনা বড়ুয়া ও মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

0: গান বাজতেছে, গান জোরে দেব, বুঝছেন? জি
1: প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে প্রিন্সেস টিনা খান ছবির গান শুনবেন এন্ডু কিশোরের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে মোহাম্মদ খুরশিদ আলম ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনাব সবুজ সাথী ছবির গান, চোখ জুড়ানো মনের মতো ভাবিয়ে নেতা ও আমার ভাইয়ারে। এই গানটি শুনবেন।

0: বাবারে,
1: দুলাল, ও বাবা, বাবারে, খুব কষ্ট হইতেছে না রে?
0: মা মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা,
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দেই মুখে দিয়ে তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবে সব কষ্ট দূর হয়ে যাইব। নাও, হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বমি আসে।
1: আব্বা, সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: বৌমা, নাকি দুলাল রে ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: ওর বাপের আশায় বসে থাকুম আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাবো না। দাদা, তোমার কি খাইতে মনে কয় আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে কয় না,
2: কিছু খাইতে মনে কয় না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এখন।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট করে জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলো তো?
1: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু তিন দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র, এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
1: ডেঙ্গু?
3: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হইলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবো।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাসজনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতোই, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয় 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2-5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গও দেখা যায়, সেই জন্য ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
2: কেমনে কি করি কিছুই বুঝি না।
3: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে, যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ, ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা,
1: হ্যাঁ
3: ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমে থাকা পানিতে থাকে।
2: এইসব খেয়াল কইরা পরিষ্কার রাখুন দরকার গো।
3: ঠিক বলছেন
1: জি আপা।
3: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
1: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করব আপা।
3: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
1: জি আপা।
4: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
5: প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আপন দুলাল এই ছবির গান শোনাব আব্দুল আলিমের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, ক্ষণস্থায়ী মানব জনম, ক্ষণস্থায়ী পৃথিবী, সবাইকে চিরতরে চলে যেতে হবে সেই না ফেরার দেশে। তাই সবাইকে এটাই মনে রাখতে হবে যে সৃষ্টিকর্তা কিন্তু একজন রয়েছেন, তিনি কিন্তু মানুষের মনের খবর তিনি রাখেন, এবং তার কৃত কর্ম যেটা তিনি ঘটিয়ে চলেছেন সেটাও তিনি তার অবগত রয়েছে, এবং তার মনে যে কী রয়েছে সেটাও সেই মহান সৃষ্টিকর্তার অবগত রয়েছে। তাই অবশ্যই আমাদেরকে সৎ এবং সততার সাথে আমাদের জীবনযাপন করতে হবে, এটাই কথা। তো প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে গায়ের ছেলে ছবির গান শোনাবো সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনলেন গায়ের ছেলে ছবির গান। এবারে মাটির মায়া ছবির গান শোনাবো সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এগানটির সাথে সাথে শেষ হল ছায়াছবির গান। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন শেখ আবুল বাশারের কণ্ঠে।

করো না বিচার, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল। যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। গোপনে দান সৎকা করা আল্লাহ তালার ক্রোধকে প্রশমিত করে। আল্লাহ তালার সমস্ত আমলের মধ্যে হতে কেবল ওই আমলকেই গ্রহণ করেন না, একমাত্র তারই সন্তুষ্টের জন্য করা হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সেই বিপদগ্রস্ত ব্যক্তির মতোই সওয়াব পায়। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। ওই ব্যক্তি পূর্ণ মমিন নয় যে নিজে পেট ভরে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ না। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন নাতে রাসুল শুনবেন।

এতক্ষণ নাতে রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। প্রথমে বশির আহমেদের কণ্ঠে গাজী মাজহারুল আনোয়ারের রচনায়।

প্রিয় শ্রোতা, আপনারা দেশের গান শুনছেন। এবারে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে মোহাম্মদ রফিকুজ্জামানের রচনায়।

0: শুনলেন দেশের গান। দেশকে ভালোবাসুন, দেশের সেবা করুন, দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকুন। এদেশ আপনার, আমার, আমাদের সকলের অহংকার। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী, তাই অপরকে শিক্ষিত করে আপনার ঋণ কিছুটা পরিশোধ করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।
1: আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবন এনে দিতে পারে। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি খুব অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। এই পরিস্থিতি থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে অবশ্যই বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। টিনের কৌটা, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা ইত্যাদিতে পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে,
0: সচেতন হতে হবে, অবশ্যই থাকতে হবে। যে আমাদের সুস্থ থাকতে হলে আমাদের কি কি করতে হবে, করণীয় কি আছে। বাংলাদেশ বেতার খুলনা, এখন ইংরেজি সংবাদ, বাণিজ্যিক সংবাদ সহ পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Sanjida Kayum. Prime Minister Tariq Rahman has extended warm birthday greetings to Indian Prime Minister Narendra Modi on his 76th birthday. In a message posted on his X handle last night, Tariq Rahman wrote, "Warmest birthday wishes to Prime Minister Narendra Modi, wishing you many happy returns of the day. May your dedicated service to the people of India always be accompanied by good health and high spirit." About half an hour after Tariq Rahman's post, Narendra Modi replied, thanking the Bangladeshi's Prime Minister for his greetings. Sharing Tariq Rahman's post on his verified X handle, Narendra Modi wrote, "Thank you, Prime Minister Tariq Rahman, for your warm wishes. I deeply appreciate your kind words." The message was shared by the High Commission of India in Bangladesh on its official Facebook page. Indian Prime Minister Narendra Modi celebrated his 76th birthday on September 17. Bangladesh today sought Bhutan's support for revitalizing SARC for the collective benefit of the region and its people. As Bhutanese Prime Minister Dasho Tshering Tobgye made a brief transit stopover in Dhaka, local government, rural development and cooperatives minister Dr. Abdul Moin Khan and state minister for foreign affairs Humayun Kobi received the Bhutanese prime minister at Hojur Shahjalal International Airport during his brief stopover. During the interaction, the Bangladesh ministers conveyed warm greetings from Bangladesh's prime minister to the Bhutanese premier. The ministers expressed Bangladesh's keen interest in contributing to the development of Bhutan's Gelupu Mindfulness City, particularly by providing professionals and skilled and semi-skilled human resources. They also discussed bilateral issues of mutual interest and appreciated the long-standing bonds of friendship between Bangladesh and Bhutan. It has been commented since Bhutan became the first country to recognize Bangladesh in 1971. The ambassador of Bhutan to Bangladesh and senior officials of the Ministry of Foreign Affairs were present at the meeting. Law, Justice and Parliamentary Affairs Minister Muhammad Asadujaman has said the mindset of accepting opinions and criticism is crucial in a democratic society. He said this while speaking as a distinguished panelist at a book launching ceremony in the capital today. The book titled Jamaat-e-Islami, Its History and Politics was written by Barrister Abdul Razzaq. Muhammad Asadujaman said Abdul Razzaq's book reflects significant perspective on change and political thoughts. About 12.5 million cubic feet of gas will be added to the national grid tomorrow from well of Titas gas field, operated by Bangladesh Gas Fields Company Limited. In addition, about 55 million cubic feet of gas is expected to be added to the grid from four more wells in Titas and Bokrabad gas fields within the next 3 to 4 months. This gas is being added to the national grid as a result of initiatives to drill new wells and develop existing gas fields. These efforts aim to increase supply from local sources in line with the commitments of the BNP government. The country's overall inflation continued its downward trend for the third consecutive month, falling to 8.26% in August, the lowest level in the last 10 months. It is indicating easing price pressure in the economy. According to the latest data from the Bangladesh Bureau of Statistics, inflation stood at 8.32% in July, meaning it declined by 0.6 percentage point month on month. It was 9.16% in June and 9.42% in May. Thus, inflation has declined by 1.16 percentage points over the 3 months since reaching a peak of 9.42% in May. Policymakers in government have indicated that the government is contemplating ways to regulate abuse of artificial intelligence AI. This comes amid growing social concerns and worries among experts about its use for deepfakes, bullying and abuses, even focusing on children. Officials of law enforcement agencies said AI was about also being used for mischievous political purposes. They alleged that groups at home and abroad were disseminating false or fabricated news, views and photographs to promote the now disbanded Awami League. It fears the phenomenon could affect the country's political stability and sovereign security, said a security official entrusted with the task of monitoring AI abuse. 3 people have been killed and 8 others injured in a shooting at Bongo National High School in Mindanao, southern Philippines. Bongo Mayor Albert Palencia told the BBC that 2 of the victims were 14-year-old students. The gunman, a 16-year-old, was also killed. 4 of the injured are in critical condition. The shooting happened this afternoon. It is the 3rd deadly school shooting reported in the Philippines since June this year. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland reports warning and no signal is to be wasted. And that's the end of the news.
1: Assalamualaikum, Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি SM খাইরুল আলম। কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি 8.26% নেমে এসেছে। এটি গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির হার। একই সঙ্গে খাদ্য মূল্যস্ফীতি 7% ঘরে নেমে আসায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যচাপ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.32%। এক মাসের ব্যবধানে তা কমেছে 0.6%। এর আগে জুনে মূল্যস্ফীতি ছিল 9.16% এবং মে মাসে 9.42%। ফলে মে মাসের তুলনায় 3 মাসে মূল্যস্ফীতি কমেছে 1.16%। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 3-4 মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদের আরও 4টি কূপ থেকে প্রায় 67.5 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত আগস্ট মাসে একক মাস হিসাবে এযাবৎকালে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছরে একই মাসের তুলনায় দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 25.65%। চলতি অর্থবছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ 817 মিলিয়ন ডলারের বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত অর্থবছর একই মাসে এর পরিমাণ ছিল 650.34 মিলিয়ন ডলার। এদিকে চলতি অর্থবছরের প্রথম 2 মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে মোট 1.61 বিলিয়ন ডলার, যা আগের অর্থবছর একই সময়ের তুলনায় 11.42% বেশি। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3-দিনব্যাপী ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো চলছে। দেশীয় নিরাপত্তা ও সুরক্ষাপূর্ণ প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এমেলার লক্ষ্য। এতে বিশ্বের 10টি দেশের প্রায় 150টি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নিরাপত্তা কোম্পানি, 500 বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। প্রদর্শনী আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানী তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প কর্পোরেশন বিসিক ভবনে 5-দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা চলছে। আজ মেলার তৃতীয় দিনে বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। দেশের সমৃদ্ধ চামড়া শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরতে এবং ক্ষুদ্র কুটির ও মাইক্রো ও ছোট CMSM শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এবারে মেলায় একই ছাদের নিচে মোট 49টি স্টল রয়েছে। এর মধ্যে 43টি স্টল চামড়া ও চামড়াজাত পণ্যের এবং 5টি স্টল খাদ্য ও খাদ্যজাত পণ্যের। আগামী রোববার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে। আজ গাজীপুরে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনব্যাপী লিডারশিপ লার্নিং সামিট অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নিজাম আনসারি। প্রথম গানের গীতিকার কে এম চান মিয়া, সুর করেছেন মোহাম্মদ খবিরুদ্দিন।

আপনারা মোহাম্মদ নিজাম আনসারির কণ্ঠে পল্লীগীতি শুনছেন। এবারের গানের গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ নিজাম আনসারি।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন দিলরুবা আনাম।

0: দিলরুবা আনামের কণ্ঠে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আমাদের এই পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি নিশাত শাহরিয়ার, রেহানা সুলতানা, রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন খসরু সিদ্দিক, আফরোজা আক্তার, লুৎফুন্নাহার মেরি, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং শামীম আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতবন্ধুরা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে উচ্চাঙ্গ সঙ্গীত। তবলায় লহরা শুনবেন, বাজিয়েছেন সাজিদ রহমান। তানপুরায় শিল্পীকে সঙ্গত করেছেন সাইফুল ইসলাম।

এতক্ষণ তবলায় লহড়া শুনলেন শিল্পী ছিলেন সাজিদ রহমান। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার ফারিয়া ফয়েজ।

সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয়, ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী উদ্যোগ। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী উদ্যোগ আমাদের আজকের ঢাকার সবচেয়ে আমি এই কথাটা তিনবার করে বলতেও হলো আমাকে, কারণ আমাদের সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে এই ডেঙ্গু বা এডিস মশাবাহিত যেই জ্বরটা আমাদের শিশুদেরকে খুব বেশি আক্রান্ত করছে এবং আমাদেরকে ভাবিয়ে তুলছে। এই ডেঙ্গু রোগ প্রতিরোধে কার্যকরী আমরা কি কি উপায় বেছে নিতে পারি? এই ডেঙ্গু প্রতিরোধে যদি কার্যকরী উপায়ের কথা বলেন, তাহলে আমি প্রথমে আসব জনসচেতনতা এবং জনসচেতনতা। ডেঙ্গুর প্রতিরোধে জনসচেতনতার উপরে আর কোনো কথা নেই। কিভাবে আমরা জনগণকে সচেতন করতে পারি বা আমরাই নগরবাসীরা কিভাবে সচেতন হতে পারি, এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডেঙ্গুর প্রজনন স্থলটা ধ্বংস করব। প্রজনন স্থল কি? ডেঙ্গু যেখানে ডিম পাড়ে এবং এই ডিম ফুটে ছোট ডেঙ্গুর লার্ভা হয়, লার্ভা থেকে পিউপা হয় এবং সেখান থেকে 3-4 দিনের মাথায় বড় ডেঙ্গু মশা হয়ে যায়। তো আমরা কোনো জায়গায় পানি জমতে দিব না, যে কোনো জায়গায়, ঘরের ভিতরে, বাইরে, ছাদে, বারান্দায়, যে কোনো জায়গায় আমরা পানি জমতে দিব না, কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। এবং যেই জায়গাগুলোতে আমরা জানি যে এই জায়গাগুলোতে পানি জমে থাকার সম্ভাবনা আছে, প্রতিদিন আমাদেরকে সেই জায়গাগুলো বারবার করে চেক করতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে পারি, ডেঙ্গু মশার ডিম বেঁচে থাকতে পারে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। এরকম হতে পারে কোনো খোলা পাত্র, কোনো ছোট আইসক্রিমের বাটি বা কোনো ওয়ান টাইম গ্লাস শুকনো অবস্থায় পড়ে আছে 2-3 মাস এবং সেই পাত্রটা আমরা ছাদ বা বারান্দা থেকে অপসারণ করছি না, মশা সেখানে এসে ডিম পারবে এবং কোনো কারণে সেই ডিমটা যদি 6 মাস পরও পানির সংস্পর্শে আসে, সেখান থেকেই ডিম ফুটে লার্ভা হওয়া সম্ভব এবং তারপরে আস্তে আস্তে সেখান থেকে এডিস মশা জন্মাবে। তার মানে আমাদেরকে অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে ছাদ বাগান, বারান্দা, টব, ড্রাম, পরিত্যক্ত পাত্র এগুলোতে যাতে পানি জমে না থাকে। এবং আমি আবারও বলছি, শুধু পানি জমা না, এগুলো যাতে পরিষ্কার থাকে সে ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে। যে পাত্রটা আমার ব্যবহৃত হচ্ছে না বা লাগছে না, তাকে আমরা এমন জায়গায় রাখতে পারি যেটা সংস্পর্শে মশা আসবে না। তার মানে আমরা খুব বড় কোনো একটা বাক্সের ভিতরে এই জিনিসগুলোকে রেখে ঢেকে রাখতে পারি। আবার আসি ঘরের ভিতরের যে মশাগুলা, এ ব্যাপারে যদি আমরা বলি, আমাদের ঘরের ভিতরে এসির নিচে জমে থাকা পানিগুলা, ফ্রিজের নিচের পানি, ছোট পাত্রে সবাই বাসায় খুব শখ করে গাছপালি, টবের নিচে সসার থাকে, সসারের পানিটা, এই ছোট ছোট পানিগুলাই কিন্তু ডেঙ্গু জন্মানোর উপযুক্ত স্থান। এবং ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকারী পদক্ষেপ হলো আমাদের সচেতন হয়ে ডেঙ্গুর এই প্রজনন স্থলগুলো ধ্বংস করা। এরপরে আমরা দ্বিতীয় স্টেপে আসি, যে মশাগুলো অলরেডি এডিস মশা বড় হয়ে গিয়েছে বা তারা পূর্ণবয়স্ক হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? পূর্ণবয়স্ক মশা থেকে নিজেকে রক্ষা করার জন্য মাগরিবের আজানের ঠিক সাথে সাথে আমরা ঘরের নেট বন্ধ করে দিতে পারি, রাতে ঘুমানোর সময় এমনকি দিনের বেলা ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে পারি। এবং আমরা যারা অফিস যাচ্ছি এবং ছোট বাচ্চা যারা স্কুলে যাচ্ছেন, তাদের সবাইকে ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট পরার জন্য অনুরোধ করছি, যাতে মশা না কামড়াতে পারে। এবং আরেকটা সাজেশন থাকবে আমার, সেটা হচ্ছে কিছু মসকিটো রিপেলেন্ট পাওয়া যায়, সেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে হয়তোবা কিছুটা হলেও এই মশার কামড়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে।

ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার ফারিয়া ফয়েজ, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।

0: প্রকৃতি ও পরিবেশ আমাদের জীবনের জন্য অবিচ্ছেদ্য অংশ। সুস্থ ও সুন্দর পরিবেশের জন্য বন সংরক্ষণ এবং বেশি বেশি গাছ লাগানো অত্যন্ত জরুরি। বন আমাদের অক্সিজেন দেয়, জলবায়ুর ভারসাম্য রক্ষা করে এবং নানা জীববৈচিত্র্যের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। তাই নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন ও পরিবেশ রক্ষা করা জরুরি। গাছ আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ, কিন্তু নানা প্রজাতির গাছ সম্পর্কে জানা, সেগুলো চিহ্নিত করা এবং সংরক্ষণ করা সবার পক্ষে সম্ভব নয়। তাই গাছ চেনা ও উদ্ভিদ বিষয়ক গবেষণায় উদ্ভিদ উদ্যানের ভূমিকা নিয়ে এখন আমরা শুনব একটি সাক্ষাৎকার। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নাসিমা সুলতানা, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। কেমন আছেন?
1: জি, ভালো আছি।
0: শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, উদ্ভিদ উদ্যান বলতে কি বোঝায়?
1: আপনাকে ধন্যবাদ। উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন হল এমন একটি পরিকল্পিত স্থান যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বৈজ্ঞানিকভাবে সংগ্রহ, সংরক্ষণ, পরিচর্যা, প্রদর্শন ও গবেষণার উদ্দেশ্যে রাখা হয়। গাছ চেনা, গাছপালা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন এবং উদ্ভিদ বিজ্ঞানের গবেষণায় উদ্ভিদ উদ্যানের গুরুত্ব অত্যন্ত বেশি। বাংলাদেশে গাছ চেনা ও গবেষণার ক্ষেত্রে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
0: এরপর জানতে চাই গাছ চেনার উপায় ও গুরুত্ব সম্পর্কে।
1: বিভিন্নভাবে গাছের সাথে পরিচিত হওয়া যায়, যেমন সরাসরি পর্যবেক্ষণ। গাছের পাতা, ফুল, ফল, ছাল ও সুবাস দেখে গাছ চেনা যায়। গাছ শনাক্তকরণে ভূমিকা। উদ্ভিদ উদ্যানে বিভিন্ন প্রজাতির গাছ সাধারণত নাম ফলক সহ সংরক্ষণ করা হয়। নাম ফলকে গাছের স্থানীয় নাম, প্রচলিত ইংরেজি নাম, বৈজ্ঞানিক নাম, গোত্র বা পরিবার, উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ থাকতে পারে, যা দেখে দর্শনার্থীরা সহজে গাছ চিনতে পারে এবং শিক্ষার্থী ও গবেষকরা সরাসরি গাছ দেখে তার বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হতে পারেন। উদ্ভিদের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ। বই বা ছবিতে গাছ দেখার পাশাপাশি উদ্ভিদ উদ্যানে বাস্তবে গাছ পর্যবেক্ষণ করা যায়। ফলে পাতার আকার ও বিন্যাস, কাণ্ডের গঠন, ফুলের রং ও আকৃতি, ফল ও বীজের বৈশিষ্ট্য, শিকড়ের ধরন, গাছের উচ্চতা ও বৃদ্ধির ধরন, এসব বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে একটি অজানা গাছ শনাক্ত করার দক্ষতা তৈরি হয়।
0: গবেষণায় উদ্ভিদ কি ধরনের ভূমিকা রাখে বলে আপনি মনে করেন?
1: উদ্ভিদ উদ্যানে বিভিন্ন উদ্ভিদকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়। এখানে একই সঙ্গে বিভিন্ন পরিবারের উদ্ভিদ দেখা যায় বলে তাদের মধ্যে মিল ও পার্থক্য তুলনা করা সহজ হয়। এটি উদ্ভিদ শ্রেণীবিন্যাস, উদ্ভিদ পরিচিতি এবং ট্যাক্সোনমি গবেষণায় সহায়ক। এখানে সংরক্ষিত সজীব উদ্ভিদ ও হারবেরিয়াম শুকনা নমুনা সংগ্রহ উদ্ভিদের জিনগত ও শ্রেণীতাত্ত্বিক গবেষণায় ব্যবহৃত হয়। ঔষধি গাছ নিয়ে গবেষণা। ভেষজ বাগান ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে ঔষধি উদ্ভিদের গুণাগুণ ও ব্যবহার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। অনেক উদ্ভিদে ঔষধি গুণাগুণ রয়েছে। উদ্ভিদ উদ্যানে বিভিন্ন ঔষধি উদ্ভিদ সংরক্ষণ করে তাদের পরিচয়, রাসায়নিক উপাদান ব্যবহার ও সম্ভাব্য ঔষধি গুণ নিয়ে গবেষণা করা যায়। পরিবেশ ও জলবায়ু নিয়ে গবেষণা। বিভিন্ন পরিবেশে উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণ করে গবেষকরা জানতে পারেন কোন উদ্ভিদ খরা সহ্য করতে পারে, অতিরিক্ত আর্দ্রতায় টিকে থাকতে পারে, লবণাক্ত মাটিতে জন্মাতে পারে, বেশি বা কম তাপমাত্রায় অভিযোজিত হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার ক্ষেত্রেও এসব পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। হারবেরিয়াম ও তথ্য ভাণ্ডারের সঙ্গে সম্পর্ক। অনেক উদ্ভিদ উদ্যানের সঙ্গে হারবেরিয়াম বা শুকনো উদ্ভিদ নমুনার সংগ্রহশালা যুক্ত থাকে। গবেষকরা এসব নমুনা ব্যবহার করে উদ্ভিদের পরিচয় ও বিস্তৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। দীর্ঘদিনের সংগৃহীত নমুনা অতীত ও বর্তমান উদ্ভিদ বৈচিত্র্যের তুলনামূলক গবেষণাতেও কাজে লাগে। উদ্ভিদের প্রজনন ও বংশবিস্তার গবেষণা। উদ্ভিদ উদ্যানে বীজ, কাটিং, কলম, টিস্যু কালচার বা অন্যান্য পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার নিয়ে গবেষণা করা যেতে পারে। বিশেষ করে বিরল উদ্ভিদের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এসব পদ্ধতি গুরুত্বপূর্ণ।
0: সবশেষে আপনার কাছে জানতে চাই গাছ চেনা ও গবেষণায় উদ্ভিদ উদ্যানের প্রয়োজনীয়তা সম্পর্কে।
1: সর্বোপরি বলা যায়, গাছ চেনা, উদ্ভিদের বৈজ্ঞানিক পরিচয় জানা, বিরল প্রজাতি সংরক্ষণ, উদ্ভিদ বিষয়ক গবেষণার ক্ষেত্রে উদ্ভিদ উদ্যানের গুরুত্ব অপরিসীম। এটি একদিকে শিক্ষার জীবন্ত কেন্দ্র, অন্যদিকে গবেষণা ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই উদ্ভিদ উদ্যানের উন্নয়ন ও সংরক্ষণ প্রকৃতি, শিক্ষা ও বিজ্ঞানের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
0: ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনার দেয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো সুপ্রিয় শ্রোতা মণ্ডলীর অনেক উপকারে আসবে। প্রকৃতি, গাছপালা ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা নিয়ে এবার থাকছে একটি পরিবেশ বিষয়ক গান, বন কেটে করোনা উজাড়। শিল্পী রুমানা ইসলাম, গীতিকার রুবেল বিন এনায়েত এবং সুর করেছেন শ্যাম।

আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। আসুন বেশি বেশি করে গাছ লাগাই এবং পরিবেশ দূষণ রোধে সবাই সচেতন হই। সুন্দর ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যাবার আগে জানিয়ে দেই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি সানজিদা হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।

এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। শ্রোতা বন্ধু রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের কল্যাণে শুনছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা এখন প্রচারিত হচ্ছে মহান আল্লাহ পাকের শানে হামদ। স্বরচিত হামদটির শিল্পী এস কে সাইদুর রহমান সাইদ।

মহান আল্লাহ পাকের শানে স্বরচিত হামদ শুনলেন। শিল্পী ছিলেন এস কে সাইদুর রহমান। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হও না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন খুলনার স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান এবং দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله. এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস। শ্রোতাবন্ধু রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলো হার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও আমাদের সকল অনুষ্ঠান আপনারা শুনছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা অধিবেশনের এপালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি এস এম শাহরুজ্জামান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন মিমি। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন এবং প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। শ্রোতাবন্ধু, অনুষ্ঠানের সারথি হয়ে রয়েছেন আপনারা। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে চিনিয়েছেন মহান আল্লাহ তাআলাকে। তিনি মহান আল্লাহ তাআলার করুণায় ধারায় আমাদেরকে সিক্ত হতে সাহায্য করেছেন। দুনিয়াতে সাহসী, সৎ, নির্ভীকভাবে পথ চলার শক্তি জুগিয়েছেন। প্রিয় শ্রোতা, আমরা এখন শুনব নাতি রাসুল কাজী নজরুল ইসলামের রচনায় হারুন আর রশিদের কণ্ঠে।
3: ইসলামের ওই বাগিচাতে ফুটলো দুটি ফুল, ইসলামের ওই বাগিচাতে

0: কাজী নজরুল ইসলামের রচনায় হারুন আর রশিদের কণ্ঠে শুনলেন নাদে রাসুল।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন শোনাব দেশাত্মবোধক গান। প্রথমেই মোহাম্মদ রফিকুজ্জামানের কথায়, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। চমৎকার এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন প্রজ্ঞা সোম এবং অধীর কুমার দাস, গীতিকার। এখন শুনবেন লিপসা লাইলার কণ্ঠে মোহাম্মদ সাইদুর রহমান সাইদের কথায়।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশাত্মবোধক গান। কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে। তারপর আমরা আবারও ফিরে আসব দেশাত্মবোধক গানে।

আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাশু শেরিংতপকে আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রা বিরতি করলে এ অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দাশু শেরিংতপকে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় এলজিআরটি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নের বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধা দক্ষ জনশক্তি যোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। 1971 সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন তারা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি আজ রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। জুলাইয়ের গণ অভ্যুত্থান একটি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এগিয়ে যেতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত আগামীকাল তিতাস 28 নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে তিতাস 29, 30 ও 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এআই ব্যবহার করে ডিপ ফেক তৈরি করে মানুষকে হয়রানি সহ নানা ধরনের অপব্যবহার এমনকি শিশুদের লক্ষ্য করেও অতৎপরতা চালানোর ঘটনায় সমাজে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এই নিয়ে বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেও এআই ব্যবহার করা হচ্ছে। দেশে বিদেশে স্বার্থান্বেষী মহল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এআই ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট সংবাদ, মতামত ও ছবি প্রচার করছে। এআই এর অপব্যবহার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এই ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌম নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। সবশেষে হামলায় 3টি শিশুসহ অন্তত 5 জন নিহত হয়েছে। সৌদি আরব জানায়, একটি হুতি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে হুতিরা পবিত্র মক্কা নগরীতে হামলার কথা অস্বীকার করেছে। ইতালি জানায়, তারা বাব আল মানদেব প্রণালীতে চলাচলকারী তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় যুদ্ধ জাহাজ মোতায়েন করবে। প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেতো বলেন, ইতালি নিরপেক্ষভাবে কাজ করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের

0: উপরীত হবে।
1: প্রিয় শ্রোতা, এই গানটির সাথেই শেষ করছি দেশাত্মবোধক গানের আয়োজন।
2: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী আয়োজন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: জানিয়ে দিচ্ছি দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 21.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় 80%, সন্ধে ৬টায় 69%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:46 এবং অস্ত যাবে 5:58। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: বাংলাদেশ বেতার weather forecast read by Laila Rianusen. Met Office forecast for the inland river Port Valley till 1 a.m. says that there is no signal and no warning to be wasted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporary gusty or squally wind may expected at few places over Chattogram division, one or two places over Rangpur, Rajshahi, Mamansingh, Dhaka, Khulna, Barisal and Sylhet division. Day temperature may increase slightly and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Ramgoti 36.5 degrees Celsius and lowest at Narayanganj 21.5 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 34.9 degrees, minimum 25.2 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 80%, at 6 p.m. 69%. The sun rises over Dhaka tomorrow at 5:46 a.m. sets at 5:58 p.m. That's the end of the weather report for this time.
5: বাংলাদেশ বেতার। এবারে শুনবেন বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট এডি ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এই কার্যক্রম চলবে আগামী ২৬শে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলি থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট, দ্রাঘিমাংশ ৯১.৪৫ পূর্ব, অক্ষাংশ ২২.২৩ উত্তর থেকে ৩৩০ বরাবর ও দক্ষিণ সীমানা হালিশহর, দ্রাঘিমাংশ ৯১.৪৫ পূর্ব, অক্ষাংশ ২২.২০৪৫ উত্তর থেকে ২৮০ বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে ১২,০০০ গজ অথবা ৬.৮ মাইল ও ২২,০০০ ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলে নৌযান বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
2: এতক্ষণ প্রথমে বাংলায় এবং পরে ইংরেজিতে আবহাওয়া বার্তা এবং একটি বিশেষ বিজ্ঞপ্তি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র শিক্ষা, তথ্য, বিনোদন নিয়ে সবসময় রয়েছে আপনারই পাশে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের অনুষ্ঠান শুনুন, শিক্ষা, তথ্য এবং বিনোদনে নিজেকে সমৃদ্ধ করুন। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী। তাই অপরকে শিক্ষিত করে কিছুটা হলেও আপনার ঋণ পরিশোধ করুন। সম্রাট নেপোলিয়ন বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। তাই শিক্ষার হার বাড়াতে শিক্ষিত মায়ের ভূমিকা যেমন অপরিসীম, ঠিক তেমনি আমরা যারা শিক্ষিত রয়েছি তাদের উচিত আপনার চারপাশের মানুষকে শিক্ষিত করে গড়ে তোলার পিছনে ভূমিকা রাখা। আপনার সচেতনতায় পারে একটি সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তুলতে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আয়োজনমালায় আপনাদের জন্য এখনকার নিবেদনে রয়েছে দেশাত্মবোধক গান। গানটি শুনবেন মোহাম্মদ রফিকুল ইসলামের কথায় পূর্ণচন্দ্র মণ্ডলের কণ্ঠে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম, সন্ধ্যের সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইরামনি মণ্ডল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা চিকিৎসা সেবা দিতে এসেছি। চিকিৎসা সেবা হতে হবে মানসম্মত, নিরাপদ, ও আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেন তেনভাবে চিকিৎসা সেবা দিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। প্রতিটি নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্টদের একসাথে কাজ করতে হবে। তিনি আজ যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি 20 শয্যা বিশিষ্ট। এটিকে প্রাথমিকভাবে 30 শয্যায় রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। পরবর্তীতে 50 শয্যা বিশিষ্টতে রূপান্তর করার পরিকল্পনাও চলছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসানের সভাপতিতে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ দিলদার হোসেন এতে স্বাগত বক্তৃতা করেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগে প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, জীবাণুনাশক স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে উদ্যোগ নিলে ডেঙ্গু রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, নিজে সচেতন না হলে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। মেশিন লার্নিং, বিগ ডাটা এবং ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ কে এম মতিনুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড এ টি এম শওকত আলী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ শামীম রেজা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ জসিমউদ্দিন এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামালউদ্দিন সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম 2026 আজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ কে এম মতিনুর রহমান এতে প্রধান অতিথি, ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ ইদ্রিস আলী বিশেষ অতিথি ছিলেন। ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় 2 দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান আজ শুরু হয়েছে। সদর থানা ও শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা ও লিফলেট বিতরণ করা হয়। জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর ও পারপোট্রা গ্রামে বন্যা দুর্গত 21টি পরিবারের মধ্যে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 10টি পরিবারের মধ্যে শুকনো খাবার এবং 11টি পরিবারের মধ্যে 30 কেজি করে চাল দেওয়া হয়। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় আজ পানিতে পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সোনাতলা গ্রামে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় শিশু দুটি পানিতে পড়ে যায় এবং এ দুর্ঘটনা ঘটে। খেলার খবর, ফুটবল। মেহেরপুর সদর উপজেলার জাদুখালী ফুটবল মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বন্দর 1-2 গোলে সিঙ্গাপুর এফসি 1-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি 12-দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ঝিকরগাছা সদর ইউনিয়ন 1-0 গোলে শিমুলিয়া ইউনিয়ন 1-কে পরাজিত করেছে। এছাড়া সাতক্ষীরা দেভাটার ঘলঘলিয়া ফুটবল মাঠে 8-দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় আজ ভাতশালা ফুটবল 1-0 গোলে টাউন শ্রীপুর দক্ষিণপাড়া ফুটবল 1-কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। অপরদিকে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়ন মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় নরসিংহাটি ফুটবল 1-5 গোলে আনন্দনগর ফুটবল 1-কে পরাজিত করেছে। এবার কাবাডি। মেহেরপুরের গাংনি উপজেলার কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় লাল দল 1-41-32 পয়েন্টে সবুজ দল 1-কে পরাজিত করেছে। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। ক্রিকেট। খুলনা সার্কিট হাউস মাঠে প্রীতি ক্রিকেট খেলায় আজ লিজেন্ড অফ খুলনা 14 রানে ডমিনেটর্স অফ খুলনাকে পরাজিত করেছে। লিজেন্ড অফ খুলনা প্রথমে ব্যাট করে নির্ধারিত 16 ওভারে 4 উইকেটে 212 রান সংগ্রহ করে। জবাবে ডমিনেটর্স অফ খুলনা 16 ওভারে সবগুলো উইকেট হারিয়ে 198 রান করতে সমর্থ হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
3: যুগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: এখনকার বৃষ্টি তো কোনো মানে খবর দিয়ে আসছে না,
5: এই
4: রোদ উঠছে দেখা যায় ঝপঝপে বৃষ্টি শুরু হয়ে গেল আবার কিছু এই বৃষ্টি।
6: রাজা ভাই, তাও কি কৃষকের কাম কমে
4: না? তা তো কমে না, আমাকে তো শুনো বৃষ্টিতে ভিজলাম কাজ করতে হয়, তারপর এসে গাও গুম হয়েছে একটু এক জায়গায় বসতে হয়, তো আমাদের কাজ কমে না। তো আমরা যদি একটু কাজে না যাই তাহলে ক্ষতি তো আমাগোই।
6: এই দেখো বৃষ্টি হলে একটু পরে ওই যে মাছ ছাড়ছি না, মাছের খামারে যায় দেহন লাগবো।
4: আচ্ছা যাই হোক, অনেক কথা হইলো, শোনো আমরা তাহলে আসরের কাজটা আরম্ভ করি, কি কর? তো আজকে প্রথমে আমরা শুনুম মাটির উর্বরতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব সবুজ সার ব্যবহারের প্রয়োজনীয়তা। এই যে মাটির উর্বরতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব সবুজ সার,
6: সবুজ সার
4: এটা জানা দরকার। আমরা তো সবুজ সার সম্পর্কে আমরা তো সার দেই, কিন্তু কোন সার দিলে জানি না,
5: হ্যাঁ
4: সেই বিষয়ে আমরা আসো শুনেই। বলতেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড লিয়াজো অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আসো তার সাথে আমরা এই বিষয়টা শুনে নি।
7: সবুজ সার এক ধরনের জৈব সার। সাধারণত জমিতে কোনো শস্য বপন করে তা সবুজ অবস্থায় কেটে চাষ দিয়ে আবার সে জমিতে মিশিয়ে দেওয়ার পর পচে যে সার তৈরি হয় তাকে সবুজ সার বলে। সাধারণত শিম জাতীয় ফসল এবং যে সকল ফসল তাড়াতাড়ি বাড়ে, কাণ্ড নরম থাকে ও সবুজ হয় এবং খুব বেশি পাতা হয়, এ সকল ফসলই সবুজ সার হিসাবে ব্যবহার করা ভালো। শিম জাতীয় ফসলের শিকড়ে এক ধরনের গুটি থাকে, একে নোডিউল বলে। গুটিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন সার থাকে। এ জাতীয় ফসল আবাদ করে নাইট্রোজেন বা ইউরিয়া সারের ঘাটতি কমানো যায়। ধৈঞ্চা, শনপাট, বরবটি, মাসকলাই, নীল, মুগ, মটরশুঁটি ইত্যাদি ফসল সবুজ সার হিসাবে ব্যবহার করা যায়। সবুজ সার ব্যবহার করে করা হয় সেগুলোর বৈশিষ্ট্যগুলো জানা দরকার। সেগুলোর বৈশিষ্ট্যগুলো হলো, গাছ দ্রুত বর্ধনশীল হবে ও অনুর্বর মাটিতে জন্মানোর ক্ষমতা থাকবে, গাছের অনেক ডালপালা ও পাতা থাকবে, গাছ তাড়াতাড়ি পূর্ণতা প্রাপ্ত হবে, গাছের কাণ্ড নরম ও দ্রুত পচনশীল হবে, গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করার ক্ষমতা সম্পন্ন হবে এবং যতদূর সম্ভব গাছ সোনালেন্সি পরিবারভুক্ত হবে। সবুজ সার কিভাবে তৈরি করা হয়? প্রথমে জমিতে সবুজ সার হিসাবে ব্যবহার করার জন্য উপযুক্ত ফসল যেমন ধৈঞ্চা, শন, শিম, কলাই ইত্যাদি নির্বাচন করা হয়। ফসল রোপণ করা হয় এবং ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হয়। ফসল ফুল আসার আগে বা কচি অবস্থায় জমিতে চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। মাটির সাথে মেশানোর পর 3-4 বার চাষ দিয়ে দিতে হয় যাতে সার ভালোভাবে মিশে যায়। জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হয় যাতে সার পচে মাটির সাথে মিশে যায়। এই পদ্ধতিতেই সবুজ সার তৈরি হয়। পরিবেশ বান্ধব সবুজ সার ব্যবহার করলে যেসব উপকার পাওয়া যায় তা হল, সবুজ সার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, সবুজ সার মাটিতে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে, সবুজ সার মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, সবুজ সার মাটির বিভিন্ন পুষ্টি উপাদান সমূহ জমা করে রাখে, মাটির বাফার ক্ষমতা বৃদ্ধি করে, মাটির ক্ষয় রোধ করে ও মাটি নরম রাখে, মাটির বিষাক্ততা হ্রাস করে, আগাছা রোধ করে এবং সবুজ সার ব্যবহারের ফলে জমিতে ইউরিয়া সার ব্যবহার করতে হয় না, ব্যবহার হলেও তা খুব অল্প। সবুজ সার পরিবেশ বান্ধব এবং সহজলভ্য। সবুজ সার রাসায়নিক সারের চেয়েও যে ভালো তার কিভাবে? এটা সবুজ সার রাসায়নিক নাইট্রোজেন সারের একটি দুর্দান্ত বিকল্প। মাটিতে মিশে যাওয়ার পরে সবুজ সার পচে যায় এবং অন্যান্য মাইক্রো এবং ম্যাক্রো পুষ্টিও ছেড়ে দেয়। এ সার মাটির সামগ্রিক হিউমাস বা বায়োমাসের পরিমাণ বাড়িয়ে তার সামগ্রিক গুণমান উন্নত করে বিধায়। সবুজ সার রাসায়নিক সারের চেয়ে ভালো। মাটির স্বাস্থ্য এবং উর্বরতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব সবুজ সার ব্যবহারের প্রয়োজনীয়তাটা কি? তো মাটির স্বাস্থ্য এবং উর্বরতা বৃদ্ধিতে পরিবেশ বান্ধব সবুজ সার ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম। সবুজ সার হিসেবে ব্যবহৃত উদ্ভিদ মাটিতে জৈব পদার্থ যোগ করে যা মাটির উর্বরতা বাড়ায় এবং জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। সবুজ সার ব্যবহারের ফলে মাটির গঠন উন্নত হয় যা উদ্ভিদের শিকড়ের বৃদ্ধি এবং পুষ্টি উপাদান গ্রহণে সহায়তা করে। সবুজ সার ব্যবহারের মাধ্যমে রাসায়নিক সারের প্রয়োজনীয়তা হ্রাস করা যায় যা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। সবুজ সার গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে, ফলে মাটির পানি এবং বাতাসের কারণে মাটির উপরিভাগ ক্ষয় হওয়া থেকে রক্ষা পায়। শিম জাতীয় সবুজ সার যেমন ধৈঞ্চা মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে যা গাছের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবুজ সার তৈরির জন্য ব্যবহৃত উদ্ভিদ সাধারণত স্থানীয়ভাবে পাওয়া যায় যা কৃষকের জন্য খরচ সাশ্রয়ী হয়। সবুজ সার মাটিতে জৈব পদার্থ যোগ করে যা মাটির স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা উভয়ই বৃদ্ধি করে। সবুজ সার মাটির অম্লত্ব ও ক্ষারত্ব হ্রাস করতে সাহায্য করে যা উদ্ভিদ বৃদ্ধির জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে। সর্বশেষ সবুজ সার মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে যা শীতকালে মাটিকে উষ্ণ রাখতে এবং গ্রীষ্মকালে শীতল রাখতে সাহায্য করে।
5: দেখো
8: তাহলে ওই সবুজ সার আমরা কিভাবে তৈরি করবো, কিভাবে জমির মধ্যে সব তো জানলাম। আর এই বিষয়ে বললেন মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন এন্ড লিয়াজ অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। তো আমরা অনেক জানলাম কিন্তু, বুঝছো তো? আসো কি একটা
5: গান শুনার ব্যবস্থা করো।
8: গান শুনবা? ওই যে জরুরি না, একটু মিটমিটে আসতেছে। এটা কিন্তু খারাপ জিনিস না। আমরা আসি আসলে কি, আমরা মনোযোগ শুনবো, শুই না, আমরা নিজেরা কাজে লাগাবো
6: এবং
8: গ্রামে যারা আছে তাদের বলে তাদের উৎসাহিত করবো জিনিসগুলো। আমাকে মাধ্যমে তো তারা জানবে, তাই না? তো আসো আমরা কৃষি বিষয়ে একটা গান শুনি। শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, আর সুরকার হল মোহাম্মদ আবু কামাল।

0: হ্যাঁ, আমরা কৃষি বিষয়ে গানটা শুনলাম, কেমন লাগলো?
1: মাঠের কৃষক সবচেয়ে সেরা।
0: এটা দেখো, আমরা কিন্তু কথায় কথায় গানে গানে কিন্তু আমাদের কথাই কই, আর আমাগো মাধ্যমে আমাগো কৃষিজীবী ভাই বোনের যারা আছে তাদের জানতে পারে। তো শোনো, ওই যে এখন তো বৃষ্টি হইতেছে বুঝছো, ওই যে তোমার ছোট মামু
2: কি করছে?
0: এই ছোট মামুরে নিয়ে তো আর পারি না, ওই যে হারুন ভাই মাঝে মাঝে কয় হ্যাঁ যে হে রে নিয়ে বড় জ্বালায় আছে। এই যে এখন এই যে মনে করে যে ডেঙ্গু হইতেছে, এডিস মশারি,
1: হ্যাঁ
0: আগাছা কাটে না, কয় না কাটু মানে আইজ না কাইল, আইজ না কাইল করে
1: কচু শাক রাইন দেখাই
2: কাটছে অনেকটাই কাটছে। আমি ঠিক জানি, আমি জানি, দেখেই বলতেছি।
0: আচ্ছা, তাহলে যদি কাইতে থাকে তাহলে তো কামে কামে এখন
2: করছে,
1: কাটন তো লাগবেই,
2: কাটন লাগবে সবার জন্যই করতে
3: হবে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে
0: না ভাবি, শুধু যে ছোট মিয়া না, হ্যাঁ সবাই এটা আমাদের সবাই আগে আসতে হইব, কেননা যে ডেঙ্গুর এখন যে প্রকোপটা দেখা দিচ্ছে, এই প্রকোপকে দমাইতে গেলে আমাদের এডিস মশা দমন করতে হইব, এছাড়া কোনো উপায় নাই। তাহলে আমাদের দশে মিলে করি কাজ, ভাবি তুমি যে দেখো নাই হিলাজ, তো আমরা সবাই মিলা তোমার বাড়ির জায়গাটা আমি পরিষ্কার করে দিলাম, আমার বাড়ির জায়গাটা তুমি পরিষ্কার করে দিলাম,
2: তাহলে
0: সবাই মিলে কাজ করলে আমরা এই থেকে মুক্তি পাবো। তো আমরা তাহলে আজকে থেকে পণ করি, আমরা সবাই সবার তরে থাকবো, আমরা
1: সবাই মিলে
0: আমরা এডিস মশা দমন করবো, এটা আজকে আমাকে প্রতিজ্ঞা হোক। কি তাহলে আসো আমরা এবারে আরেকটা বিষয় শুনি, এটা হলো পানি কুচু। ওই যে জরিনা বইয়ের মুখের দিকে তাকিয়ে দিচ্ছে,
2: ওই যে
0: পানি কুচু দিয়ে তুমি ইলিশ মাছের মাথা দিয়ে, ওই যে কি কয় ওটার রান্না খাও, যেটা
1: প্রচুর লতি দিয়া কত ভালো,
0: প্রচুর লতি তো আছে, পানি কুচু, পানি কুচুর ডগা দিয়া ইলিশ মাছের মাথা ঘন্ট যে রান্ধে
3: না, হ্যাঁ
0: তো আসো আমরা ওই কচুর কথাই যখন উঠলো, আসো পানি কচুর উৎপাদন প্রযুক্তি সম্পর্কে শুনি।
1: হ্যাঁ,
0: এই বিষয়ে বলতেছেন ফারহানা হক, উপপরিচালক সরজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আসো আমরা তার কাছ থেকে এই বিষয়টা শুনি।
4: পানি কচু এবং এর লতি শাক অত্যন্ত পুষ্টিকর একটি সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এবং এই যে পানি কচু, এই পানি কচুতে প্রত্যেক গ্রামে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম, লৌহ, শর্করা, ভিটামিন এবং খাদ্যশক্তি প্রচুর পরিমাণে থাকে। সেই হিসেবে দেখা যায় যে ক্যালসিয়াম থাকে প্রতি 100 গ্রামে 227 মিলিগ্রাম, লৌহ থাকে 10 মিলিগ্রাম, শর্করা 6.8 গ্রাম, প্রোটিনও থাকে হচ্ছে 3.9 গ্রাম, আর ভিটামিন তো পর্যাপ্ত পরিমাণে থাকে, ভিটামিন এ, বি এবং সি, এবং খাদ্যশক্তিও প্রচুর পরিমাণে পাওয়া যায় কচু থেকে। আর তাছাড়া দেখা যাচ্ছে যে আমাদের রক্তশূন্যতা প্রতিরোধে বা হাড় ও দাঁত শক্ত করতে এবং হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতেও এই পানি কচুটা অনেকটা মানে খুবই কার্যকর একটা সবজি আমাদের জন্য। তো এই পানি কচুটা আমাদের দৃষ্টিশক্তিও ভালো রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেহেতু এখানে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকর, এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকা ভালো রাখে এই পানি কুচু। সহজে এটা পানি ঘাটতি পূরণ করতে সাহায্য করে। আর আমাদের দেশে পানি কুচুর বেশ কতগুলি আধুনিক জাত রয়েছে, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু আধুনিক জাত উদ্ভাবিত হয়েছে, যেমন বাড়ি কচু, পানি কুচু 1, বাড়ি পানি কুচু 2, বাড়ি পানি কুচু 3, আরেকটা হচ্ছে যে বাড়ি পানি কুচু 7। যেমন এটি কন্দ বা রাইজম উৎপাদনের জন্য একটি বিখ্যাত এবং এটি গলা চুলকায় না। সাধারণত দেখা যায় যে আমরা যে পানি কুচুর জন্য যে জমি ও মাটি নির্বাচন করি সেটা হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ পলি দোয়াশ এবং এঁটেল দোয়াশ মাটি। দেখা যাচ্ছে যে পানি কচুর জন্য সবচেয়ে ভালো এই দুইটা মাটি, আর জমিটা হতে হবে মাঝারি উঁচু থেকে উঁচু জমি যেখানে সহজেই পানি ধরে রাখা যায় বা জমে থাকে, এমন জমি নির্বাচন করতে হবে। আর কখন আমরা এই পানি কুচুটা রোপণ করব, দেখা যাচ্ছে যে আগাম ফসলের জন্য কার্তিক মাস মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর, এবং নাবি ফসলের জন্য ফাল্গুন চৈত্র মাস উপযুক্ত এই পানি কুচুর। যখন আমরা এটা চারাগুলি লাগাবো তখন সারি থেকে সারি দূরত্ব 60 সেন্টিমিটার আর চারা থেকে চারা দূরত্ব 45 সেন্টিমিটার রাখতে হবে। আর যখন পূর্ণাঙ্গ কচু গাছের এটা লাগানোর পদ্ধতিটা কেমন, যে 4 থেকে 6টি পাতা বিশিষ্ট ছোট এবং সতেজ আকারের চারা বীজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। রোপণের সময় চারা নিচের দিকে যে পুরোনো শিকড় এবং উপরের দিকে 2-1টি পাতা রেখে বাকি সব পাতা কেটে ফেলতে হবে। জমি ভালোভাবে কাদা করে 5-6 সেন্টিমিটার গভীরে চারা রোপণ করতে হয়। যেহেতু পানি কুচু একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ফসল। সেক্ষেত্রে এখানে ভালো ফলনের জন্য আমরা জমি তৈরির শেষ চাষের সময় এবং পরবর্তী নিম্নলিখিত আর যেমন জৈব সার, টিএসপি, এমওপি, জিপসাম, ইউরিয়া এগুলো সার ব্যবহার করতে হয়, এটা জমি তৈরির শেষ সময়ে। যেমন আমরা জৈব সার 50 কেজি, এটা হচ্ছে প্রতি শতকে, টিএসপি 500 গ্রাম, এমওপি 750 গ্রাম, জিপসাম 400 গ্রাম আর ইউরিয়া 600 গ্রাম। 2-3 কিস্তিতে আমরা প্রথম কিস্তিটা হচ্ছে রোপণের 20-25 দিনের মধ্যে আমরা দিতে পারি। পরিচর্যা কিভাবে করবো, এটা পরিচর্যার ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন পানি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি কুচুর গোড়ায় সবসময় ছিপছিপে পানি ধরে রাখতে হয়। লতিরাজ যেটা আমাদের পানি কুচুর জাত, সেটার জন্য হচ্ছে দাঁড়ানো পানির গভীরতা সাধারণত দেখা যায় 8-10 সেন্টিমিটার হওয়া দরকার। আর কচুর ভালো বৃদ্ধির জন্য মাঝে মাঝে দাঁড়ানো পানি নাড়াচাড়া করে দিতে হবে এবং কয়েকবার পানি শুকিয়ে নিয়ে আবার নতুন করে পানি দিতে হয়। আর গাছের গোড়ায় যে চারা ছাটাই করতে হয়, মানে মূল কাণ্ড ছাড়া অন্য যে কোনো ছোট ছোট চারা বা সাকার গজাবে সেগুলো নিয়মিত কেটে ফেলতে হবে যাতে মূল গাছটি পুষ্টি পায়। আর হচ্ছে যে পানিকুচিতে সাধারণত রোগ বলায় যা দেখা যায় সেটা হচ্ছে যে পাতা ঝলসানো রোগ হয়, এটি একটি কচুর প্রধান রোগ। দেখা যায় যে এই রোগটা হলে বেগুনি বা বাদামি দাগ পরে পাতা ঝলসে যায়। আর প্রতিকারের জন্য আমরা এটা 15 দিন পর পর 2-3 বার ম্যানকোজেব বা রিডোমিল গোল জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে পারি। পোকার আক্রমণ দেখা দিলে তখন যেটা লেদা পোকা সেটা পাতা তুলে মানে এটা হাত দিয়ে মেরে ফেলতে হবে, অথবা সাইপারমেথ্রিন গ্রুপে কীটনাশক ব্যবহার করা যেতে পারে। আর ফসল সংগ্রহ আমরা করব সাধারণত চারা রোপণের 45-75 দিনের মধ্যে লতি তোলা শুরু হয় এবং চারা রোপণের 140-180 দিনের মধ্যে মূল পানি কচু বা কাণ্ড সংগ্রহের উপযোগী হয়।
0: হ্যাঁ, আমরা শুনলাম পানি কচুর উৎপাদন প্রযুক্তি, আর এ বিষয়ে বললেন ফারহানা হক, উপপরিচালক সরজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তা কি শুনলাম তো, খালি ইলিশ মাছের মাথা দিয়ে খাইলে হইব না, এটার উৎপাদন কেমনে করতে হইব সেটা জানতে হইব। ওটা উৎপাদন করলেই তো খাইতে পারবে,
1: দামও তো বেশি।
0: দামও তো না, শোনো, তুমি যদি উৎপাদন করো তোমার তো দাম হয় না, তুমি লাগিয়ে খাইলা, আর কিনতে গেলে তো মনে করো একটা দাম পড়ে বেশি। তো আমরা এই দেখো গানে কথায় কথায় গানে আসর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। কৃষিজীবী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের আসর শুনলেন, আশা করি আসরটা আপনাদের কাছে ভালো লাগছেন, ভালো মন্দ যেটাই হোক আপনারা আমাদের লিখে জানাবেন, তাহলে আমরা আরো খুশি হব এবং আরো ভালো করতে পারব। তো যাওয়ার সময় হয়ে গেছে, চলো জানিয়ে দেই, আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো আমরা একসাথে উঠি,
1: চলো যাই।

0: যা আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজকে সহজ করে দেন। আল কোরআন এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। রাবেয়া সুলতানা শিউলি
1: এবং সঙ্গে রয়েছি আমি নিশাত শাহরিয়ার।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বারে শুনবেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। প্রথমেই জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার নঈম গহর, সুরকার আজাদ রহমান।

প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা দুর্বারে দেশের গান শুনছেন উদ্দীপনে। এবারের গানটি শিল্পী মনির খান, গানের কথা সাজিয়েছেন অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদী খান।

সৈনিক ভাইরা, আপনারা দেশের গান শুনছেন উদ্দীপনে। এবারে গানটি শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, গানের কথা সাজিয়েছেন প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

সৈনিক ভাইরা আপনারা দূরবালে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে চলার পথে সাথী হয়ে আছে আমার দেশ। শিল্পী সালমা জাহান, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম।

সনিক ভাইরা এবারে গানটি শোনাবো অপু আমানের কণ্ঠে। গানের গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

0: শুনি ভাইরা, এই গানটির সাথে শেষ হলো দেশের গান নিয়ে অনুষ্ঠান উদ্দীপন।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। রাবেয়া সুলতানা শিউলি
0: এবং আমি নিশাত শাহরিয়ার।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

0: আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। আগামীকাল থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ায় মিচুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় 17,000 ক্রীড়াবিদ কর্মকর্তা ঐতিহ্যবাহী গেমসে অংশ নিচ্ছেন। তারা 43টি ইভেন্টে 469টি পদকের জন্য লড়াই করবেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশ 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা আগামী 4 অক্টোবর পর্যন্ত চলবে। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে 5-0 পরাজিত হয়েছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে। এরপর একই ভেন্যুতে 24 সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার, 26 সেপ্টেম্বর চতুর্থ ম্যাচে ইন্দোনেশিয়ার এবং 28 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে। এদিকে নারী হকিতে আগামী রোববার বাংলাদেশ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এশিয়ান গেমসের অভিযান শুরু করবে। এশিয়ান গেমস নারী ক্রিকেটে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এই ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় সকাল 10:30 শুরু হবে। উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে র্যাঙ্কিং এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক জিম্বাবুয়ে জয়ের জন্য 357 রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত 35 ওভারে 4 উইকেটে 180 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া 50 ওভারে 6 উইকেট হারে 356 রান করে। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া 1-0 এগিয়ে রয়েছে। আগামী রোববার একই ভেন্যুতে দুদলের মধ্যে সিরিজের তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারিনায় প্রধান কোচ টমাস জুলির অধীনে 28 ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত চলবে এবারের ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 25 সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে, এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুর এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী রোববার থেকে ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগ শুরু হবে। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবল এ দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সবগুলি খেলায় রাজধানীর শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগ ভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। আজ নরসিংদীর পলাশে আব্দুল মোমিন খান স্মৃতি ফুটবলে পলাশ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ টুর্নামেন্টের ফাইনালে পলাশ উপজেলা দল 3-2 ঘোড়াশাল একাদশকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি প্রকাশিত করা হয়েছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 1-2 করে ম্যাচ খেলবে এবং প্রতি গ্রুপের শীর্ষ 2 করে দল সেমিফাইনালে উঠবে। টুর্নামেন্টের 2 সেমিফাইনাল 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালেন্সিয়রের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্রান্সের ফুটবল সাময়িকীর আয়োজনে আগামী মাসের 26 তারিখে লন্ডনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। ব্যালেন্সিয়র প্রথম বিজয়ী স্যার স্ট্যালিন মাউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। পুরস্কারটির 70তম বার্ষিক উপলক্ষে এবছর পুরুষ ও নারী বিভাগের শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাবকে সম্মাননা জানানো হবে। আগামী মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 9-13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুদলের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের সিরিজ মাঠে গড়াবে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট বোলার প্রতিযোগিতা। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী আয়ুব বাচ্চু। গানটি নেওয়া হয়েছে আম্মাজান বাণীচিত্র থেকে।

রচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ার অংশ শুনছেন। এবারের শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা। আনন্দ অশ্রু থেকে গানটি নেওয়া হয়েছে।

বন্ধু চলে যেও নাকো। এই গানটির সাথে শেষ হল ছায়ারং, নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় যাত্রা বিরতি, সার্ককে সক্রিয় করতে দেশটির সহযোগিতা চাইল বাংলাদেশ। জাতীয় গ্রিডে আগামীকাল যুক্ত হচ্ছে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস, আগামী 3-4 মাসে যোগ হবে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস। গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ, মন্তব্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর। দেশের উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মসজিদে বোমা হামলায় 5 পুলিশ কর্মকর্তা সহ নিহত অন্তত 16 জন। এবং জাপানের নাগোয়ায় 20তম এশিয়ান গেমসের পর্দা উঠছে আগামীকাল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতি করলে এ অঞ্চল ও জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দাসো শেরিং তোবগে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রায় 1 ঘণ্টা অবস্থান করেন। এ সময় এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নে বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধাদক্ষ জনশক্তি যোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। 1971 সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসাও করেন তারা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগামীকাল তিতাস 28 নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী 3-4 মাসের মধ্যে তিতাস 29, 30 ও 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি আজ রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। জুলাইয়ের গণ অভ্যুত্থান একটি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এগিয়ে যেতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ জে এম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যতের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ওপেন হার্ট সার্জারি দিবস এবং কার্ডিওভাস্কুলার সার্জিক্যাল কনফারেন্স উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, হৃদরোগ চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার ইতিমধ্যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ভাল্ভ এবং স্টেন্ট এর উপর ট্যাক্স মওকুব করেছে। তিনি বলেন, জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব, তবে একই সঙ্গে রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সংগতির বিষয়টিকেও বাস্তবসম্মতভাবে বিবেচনায় রাখতে হবে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করতে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি আজ লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও খাল পুনর্খনন সহ বিভিন্ন কর্মসূচি

0: থেকে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার সঙ্গে পরিবেশের সম্পর্ক জড়িত। দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল, স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা এম এ মোহিত আজ রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা প্রদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় নৌ পরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সমন্বিত নৌভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা গেলে তা উপকূলবাসীর জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এ সময় উপস্থিত ছিলেন। দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগের চাপ। কীটতত্ত্ববিদ ও চিকিৎসকদের আশঙ্কা, সামনে আসছে ডেঙ্গুর পিক সিজন বা সর্বোচ্চ সংক্রমণের সময়। এমন পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখতে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বর্ষা পেরিয়ে শরতের শুরুতেই দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। সরকারি হিসেবে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে 51,000 ছাড়িয়েছে। সংক্রমণ ছড়াচ্ছে ঢাকার বাইরেও। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে সামনের দিনগুলোতে সাধারণ মানুষকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত।
2: আমাদের ডেঙ্গুর ক্ষেত্রে দুটো লক্ষ্য আমাদের, একটা হচ্ছে যে আরো কম মানুষ যেন ডেঙ্গুতে আক্রান্ত হয়, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা যেন না বাড়ে। সেক্ষেত্রে আমাদের এই প্রিভেনশন এবং ক্লিনিং এবং এই লার্ভিসাইড বন্ধ করা, এই কাজগুলো আমরা করব। সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একসাথে কাজগুলো করছে। আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে ডেঙ্গু জনিত কারণে মৃত্যুর হার আমাদেরকে কমাতেই হবে। সেটার জন্য আমরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি। আমরা ডাক্তারদেরকে রিফ্রেশার ট্রেনিং দিয়েছি, সোসাইটি অফ মেডিসিনের সাথে একসাথে আমরা কাজ করেছি। তারা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ম্যানেজমেন্ট তৈরি করে আমাদের ডাক্তারকে ইতিমধ্যেই 300 ডাক্তারকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা হাসপাতালে ইতিমধ্যেই ডেঙ্গু ডেডিকেটেড বেডগুলোকে চালু করেছি এবং আরো ডেঙ্গু যদি সংখ্যা বাড়তে থাকে আমাদের পিক টাইমে, সেক্ষেত্রে অন্য বেডগুলোকে রিপারপাস করে আরো ডেঙ্গু বেডের সংখ্যা বাড়ানো যাবে।
1: তথ্য বলছে ঢাকা ছাড়াও দেশের অন্তত 15টি জেলায় ডেঙ্গু পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এডিস মশার লার্ভার ঘনত্ব সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বাসাবাড়ির ছাদ, ফুলের টব কিংবা ঘরের আনাচে কানাচে জমে থাকা স্বচ্ছ পানিতে। এদিকে মৃত্যুর ঝুঁকি কমাতে মশার উৎস ধ্বংসের পাশাপাশি লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
3: আমার জ্বর হয়েছে, আমি ডাক্তারের কাছে গিয়ে দেখাবো, যেহেতু এটা ডেঙ্গুর মৌসুম আমি ঝুঁকিতে যাব না, কারণ জ্বর তো আসলে নিজে কোনো অসুখ না, জ্বর হচ্ছে কোন একটা অসুখের লক্ষণ। কোন জ্বর আমার শরীরে হয়েছে এইটা নিশ্চিত করতে হলে আমাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শরণাপন্ন হলে তখন ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে রোগটিকে নির্ণয় করবেন।
1: মশা নিধনে কর্তৃপক্ষের বিশেষ অভিযানের পাশাপাশি নিজের সুরক্ষায় নিজেকেই সচেতন হতে হবে, তবেই আসন্ন পিক সিজনে ডেঙ্গুর ছোবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় 133টি দেশকে পেছনে ফেলে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজরা। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে এবারই প্রথম কৃতি হাফেজদের সম্বর্ধনা দিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। সরকারের এই পদক্ষেপে উচ্ছ্বসিত বিজয়ীরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: কোরআনের আয়াতের সুরে যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম, তখন গর্বে ভরে ওঠে দেশের বুক। মেধা, সাধনা আর দীর্ঘ পরিশ্রমে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা কৃতি হাফেজদের প্রথমবারের মতো সম্মান জানাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম

0: কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের 133টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া 15 পারা হেফজ ও তাসবিহ ও সুন্দর তেলাওয়াতের জন্য প্রথম স্থান অর্জন করেন। এছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান 15 পারা এবং হাফেজা মুশফিরা বিনতে মাহমুদ 30 পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান অনন্য উচ্চতায় নিতে পেরে খুশি এই হাফেজরা।
1: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাদেরকে ডেকেছিলেন যারা আমরা বিজয়ী হয়েছিলাম সৌদিতে। আমাদের তেলাওয়াত শুনেছিলেন, আমাদের মনের কথা তিনি জানতে চেয়েছিলেন এবং তিনি আমাদেরকে কিছু উপদেশ দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক।
2: সৌদি আরবের প্রতিযোগিতায় যখন পুরস্কার দেওয়া হয় বাংলাদেশের নাম বলা হয়েছিল, সাথে বাংলাদেশের পতাকা মানে স্ক্রিনে উঠেছিল, এটা আমার জন্য অনেক বেশি গর্বের যে আমার দেশের হয়ে আমি প্রতিনিধিত্ব করেছি।
0: 30 পারা হিফজ তাসবিহ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে অত্যন্ত ভালো লেগেছে, আমরা আনন্দিত উচ্ছ্বাসিত আবেগাপ্লুত। প্রধানমন্ত্রী আমাদেরকে আরো বলেছেন যে যারা দেশের জন্য কৃতিত্বের স্বাক্ষর রাখবে তাদের জন্য সংবর্ধনা এবং সম্মাননার ব্যবস্থা উনি করবেন।
0: ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আরো প্রতিযোগীদের অংশ গ্রহণে দেশের জন্য সুনাম বয়ে আনার প্রত্যাশা জানান তাদের শিক্ষকরাও।
4: মাননীয় প্রধানমন্ত্রী সম্বর্ধনা দিয়েছে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে, এটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই প্রথম যে কোন হাফেজরা বিশ্বজয়ী করার পরে তাদেরকে উনি নিজে ডেকে নিয়ে সম্বর্ধনা দিয়েছেন, এটা আমাদের ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।
0: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম। আজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে তার কাছে বাড়িটি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় গোলাপি বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত বছর জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গতরাতে এক্সে এক পোস্টে তাকে শুভেচ্ছা বার্তা জানান। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাকে গভীরভাবে মূল্যায়ন করছেন। উল্লেখ্য, গতকাল 76তম জন্মদিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এআই ব্যবহার করে ডিপ ফেক তৈরি করে মানুষকে হয়রানি সহ নানা ধরনের অপব্যবহার এমনকি শিশুদের লক্ষ্য করেও অপতৎপরতা চালানোর ঘটনায় সমাজে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এ নিয়ে বিশেষজ্ঞদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যেও এআই ব্যবহার করা হচ্ছে। দেশে বিদেশে স্বার্থন্বেষী মহল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এআই ব্যবহার করে মিথ্যা ও বানোয়ার সংবাদ, মতামত ও ছবি প্রচার করছে। এআই এর অপব্যবহার পর্যবেক্ষণের দায়িত্বে থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌম নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। নিরাপত্তা ও সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ তৈরির লক্ষ্যে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি ICCBতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো। তিন দিনব্যাপী এই মেলায় 10টি দেশের 150টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন নতুন অত্যাধুনিক সমাধান। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ICCBতে বসেছে আন্তর্জাতিক এই প্রদর্শনী। বৃহস্পতিবার আইসিসিবিতে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আয়োজিত প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে দেশের প্রযুক্তি পণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান আই স্টেশন লিমিটেড ও তথ্য প্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস। আয়োজন চলবে শনিবার পর্যন্ত। প্রদর্শনী ঘুরে দর্শনার্থীরা বলছেন, নতুন নতুন প্রযুক্তি দেখার পাশাপাশি ঘরের নিরাপত্তায় নতুন ধারণাও পাচ্ছেন তারা।
7: বিভিন্ন প্রজেক্টে সিকিউরিটি ফিচার গুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল প্রজেক্টে। তো সময়ের বাস্তবতায় আজকের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বলে আমি মনে করি।
6: আয়োজকরা জানান, এবারের এক্সপোতে চীন, তাইওয়ান, কোরিয়া, দুবাই, ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সহ প্রায় 10টি দেশের অংশগ্রহণ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে প্রায় 150টি দেশি বিদেশি ব্র্যান্ড। প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সিসিটিভি ইনস্টলার, কর্পোরেট প্রতিষ্ঠানের হেড অব সেফটি সিকিউরিটি ডিটেক্টর এবং সাধারণ ব্যবহারকারীদের চাহিদার উপর।
8: এখন প্রতিটা বাসায় হচ্ছে স্মার্ট হোম, ওয়াইফাইটাকে কাজে লাগিয়ে আমাদের এই ওয়াইফাই ক্যামেরাগুলো কাজ করে। সো কনজিউমার সিরিজের এই সেগমেন্টটাতে আমরা বাসাবাড়ির মানুষজনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য বেসিক্যালি এই ওয়াইফাই বেস সলিউশনগুলো বাংলাদেশে নিয়ে এসেছি।
6: বিশ্বমানের ওপেনিং সলিউশন, নার্স কলিং সিস্টেম এবং নানামুখী নিরাপত্তা সরঞ্জামের প্রদর্শনী তৈরি করেছে প্রযুক্তি বিনিময় ও ব্যবসায়িক যোগাযোগের নতুন সুযোগ। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বোমা হামলায় 5 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 16 নিহত ও 56 জনের বেশি আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুহাতে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে অবস্থিত মসজিদের প্রবেশপথে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে এই হামলা চালানো হয়। মুসল্লিরা জুম্মার নামাজের সময় এ সময় মসজিদে প্রবেশ করছিল। পুলিশ জানায়, হামলাটি আত্মঘাতী ছিল, পরে নিরাপত্তা বাহিনী ও হামলাকারীর সহযোগীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ইউক্রেনে পুরোদমে যুদ্ধ শুরুর পর রাশিয়ায় এই প্রথম পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ থেকে 3 এই ভোট গ্রহণ চলবে। দেশটিতে প্রায় 11,10,00,000 ভোটার রয়েছে। ইলেকট্রনিক ভোটিং এর সুবিধাও রয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভোটারদের জাতীয় ঐক্য প্রদর্শন এবং দেশের সৈন্যদের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন। খেলার খবর। এশিয়ান গেমস আগামীকাল থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3 শুরু হবে গেমসের 20 আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় 17,000 ক্রীড়াবিদ ঐতিহ্যবাহী এই গেমসে অংশ নিচ্ছেন। তারা 43টি ইভেন্টে 469টি পদকের জন্য লড়াই করবেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা আগামী 4 অক্টোবর পর্যন্ত চলবে। এদিকে জাপানের নাগোয়া এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে 5-0 গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে। এদিকে নারী হকিতে আগামী রোববার বাংলাদেশ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এশিয়ান গেমস অভিযান শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতি, সার্ককে সক্রিয় করতে দেশটির সহযোগিতা চাইল বাংলাদেশ। জাতীয় গ্রিডে আগামীকাল যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 3-4 মাসে যোগ হবে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস। গণতান্ত্রিক সমাজে মত সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ, মন্তব্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর। দেশের উপকূল ও চরাঞ্চলের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। পাকিস্তান খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মসজিদে বোমা হামলায় 5 পুলিশ কর্মকর্তা সহ নিহত অন্তত 16। এবং জাপানের নাগোয়ায় 20 এশিয়ান গেমসের পর্দা উঠছে আগামীকাল। খবর শেষ হলো।
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি তাসনিমা রোকাইয়া। খাল ও জলাশয় একটি শহরের পরিবেশগত ভারসাম্য বজায় রাখে, শহরের প্রকৃতিকে রাখে শীতল, শহরের বাতাস চলাচল স্বাভাবিক রাখে। খালের মাধ্যমে বৃষ্টির পানি সহজে মাটির নিচে প্রবেশ করে, ফলে ভূগর্ভস্থ পানির স্তর স্থিতিশীল থাকে। তাই বলা হয়, খাল জলাশয় হচ্ছে পরিবেশের ফুসফুস, প্রকৃতির আশীর্বাদ। তবে রাজধানী ঢাকার বিপুল সংখ্যক বাসিন্দার জন্য দুঃখের বিষয় হচ্ছে, এই শহরের বড় বড় খালগুলো ইতিমধ্যে দূষণের শিকার হয়ে খালের পানি বিষাক্ত রূপ নিয়েছে। যেমন রাজধানীর কেন্দ্রস্থল হাতিরঝিল ময়লা ও পয়নিষ্কাশনের একটি ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমেও এই ঝিলের পানি তার প্রকৃত রং হারিয়েছে। একই অবস্থা গুলশান, বনানী, বাড়িধারা ও উত্তরা এলাকার খালগুলোরও। সম্পূর্ণ পয়নিষ্কাশন ব্যবস্থার অভাব, অবৈধ বর্জ্য সংযোগ এবং দ্রুত নগরায়নের শিকার হয়ে খালগুলো বিপর্যস্ত। খাল জলাশয়গুলোকে এই দুর্দশা থেকে উদ্ধার করতে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দূষণ নিয়ন্ত্রণে এবং রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা, নিকেতন এবং ধানমন্ডি এলাকার খালগুলোর দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রমে জোরদারের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এসব খালে পয়বর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। এছাড়া গুলশান লেকে পয়বর্জ্য প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ছয়টি প্রাইমারি এবং ছয়টি সেকেন্ডারি পয়েন্ট চিহ্নিত করা হয়। এসব পয়েন্ট দিয়ে লেকে দূষিত পানি ও পয়বর্জ্য প্রবেশ করছে। বৈঠকে সমস্যার সমাধানে গঠিত কারিগরি কমিটি প্রধানমন্ত্রীর কাছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী সুপারিশ উপস্থাপন করে। বৈঠকে ভবনভিত্তিক এসটিপি স্থাপন এবং বিদ্যমান সুয়ারেজ নেটওয়ার্কের বিস্তারিত জরিপের উপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে গুলশান, বনানী এলাকায় শর্ত সাপেক্ষে সুয়ারেজ বিল আদায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ক্যাচমেন্ট এরিয়া বা পানি সংগ্রহের জন্য এলাকা তৈরির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে ভাসমান বর্জ্য অপসারণে নিয়োজিত যান্ত্রিক নৌকার সংখ্যা দুটি থেকে বাড়িয়ে দশটিতে উন্নীত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভাসমান এক্সকাভেটরের মাধ্যমে লেকের তলদেশে জমে থাকা স্লাজ অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2025 অনুযায়ী প্রযোজ্য ভবনগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে এসটিপি স্থাপন নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পয় নিষ্কাশন লাইন সরাসরি বৃষ্টির পানির ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা শনাক্ত করে অবৈধ সংযোগ বন্ধে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করা হয় বৈঠকে। এছাড়াও বৈঠকে লেকের পানিতে অক্সিজেনের মাত্রা বাড়াতে পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ানোর যন্ত্র স্থাপন, দুর্গন্ধ দূর করতে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ এবং দীর্ঘমেয়াদী স্যানিটেশন নেটওয়ার্ক নির্মাণের প্রস্তাবও উপস্থাপন করা হয়। বাংলাদেশ পরিকল্পনাবিদ ইনস্টিটিউটের তথ্য মতে, একটি বড় শহরে যেখানে 10-15% জলভূমি থাকার কথা, সেখানে ঢাকায় জলাশয়ের অংশ মোট এলাকার মাত্র 4-5%। এই সামান্য পরিমাণ বিদ্যমান জলাশয়গুলো অবৈধভাবে দখল ও দূষিত হয়েছে। ঢাকা শহরকে পরিষ্কার ও দূষণমুক্ত করার জন্য খাল দূষণ বন্ধ করতে হবে। এই লক্ষ্যে সরকারি গৃহীত উদ্যোগ ও প্রয়াস নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
13: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রেলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদের আয়োজনমালায় আপনাদের জন্য এখনকার নিবেদনে রয়েছে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান। গানটি শুনবেন অচিন্ত্য কুমার ভৌমিকের কথায়।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই গানটির মধ্য দিয়ে শেষ করব আমাদের আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমস্ত আয়োজন। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। FM

সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই গানটির মধ্য দিয়ে শেষ করব আমাদের আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমস্ত আয়োজন। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। FM

সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই গানটির মধ্য দিয়ে শেষ করব আমাদের আজকের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমস্ত আয়োজন। এখন থেকে অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। FM সম্প্রচার

0: দেশাত্মবোধক গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নাটক বর্ণচোরা, রচনা শামসাদ পারভীন, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম। শুনবেন বেলা 2:30। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান সন্ধ্যে 6:15। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, বিকেল 4:50, সন্ধ্যা 6:55, রাত 8:55। এছাড়াও এফএম 88.8 মেগাহার্জে শুনবেন রাত 9:20। বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান আরও শুনবেন দুপুর 12:30 শেখ হাসান ইমাম পলাশ ও অম্বিকা রানী সাহার কণ্ঠে। শেখ মোস্তাক আহমেদ ও রোজি ইসলামের কণ্ঠে বেলা 2:40 শুনবেন আধুনিক গান। রূপালী, ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান আরও শুনতে পাবেন বিকেল 4:05। রাগরং, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান সকাল 9:45। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20 শিল্পী মনুশ্রী অঞ্জলি রানী প্রত্যার এবং স্বপন দত্তের কণ্ঠে। এছাড়া শাহানা ফেরদৌস ইতি ও বি এম আবুল কালাম আজাদের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বেলা 2:30। লালন গীতি শুনবেন দীনবন্ধু কর্মকারের কণ্ঠে বেলা 2:50। পল্লীগীতি শুনবেন জান্নাতি জিনিয়া পিয়া ও বাবুল বিশ্বাসের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দেওয়া হল আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সুরা হামিম সাজদা আয়াত 33-34।
2: শ্রোতা বন্ধু, এই ছিল আমাদের সমস্ত আয়োজন। আজ এই মুহূর্তে অনুষ্ঠান ঘোষণায় ছিলাম এস এম শাহরুজ্জামান, অধিবেশন তত্ত্বাবধানে শারমিন মিমি, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হাসান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।